0: la puan puan al tum kang du kada malu nang deng along asan sanalan arz long itang lo kang du kada malu nang dengke la puan si kang tonelo lake akasmani dipu non studio goria por phai program ni thon ke ra pho plan ji dog dog la si adon thang deng da malu nang lake neche phong nelonjer labang suang deng along sonsing taru alam thi arjeksana
1: Niliman something taro, nili dak seke langjun dak panisido, rong men lang tuk taro rong. Nili non mati agad awar saita awe la si nili kiti si chuklamik bong, a kiti bang ke soka kiti. La so bang ke pudamlo pulote aprang hot bang ke general mati di, ala so bang ke chiri silong lintri lintol anti enig de. আমি নন দিন বাংকে বজার হিঠি কুলা দলং কে নাম আছে লি পেনা মাথে দি নন বাংকে চমুসি তা লিমিরা চিতিম বা লিনথম ওল সনসি এনচদ নন বাংকে লাবাংকে ফার্স্ট আদিম লাঙিক নং পো আদিম বাং পাংথাই নং পো লাসোদে লোতে আচিলিয়া বাং নিমিক নং পো লা চিলি কিনি নং জিয়া বাংকে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিমিক নং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজি আকো লাস চিলি এবং আকো পুথত লংলে থাক বস্তা পেন নসন তুসিতানি কিনিম হুদবং বস্তা পেন জংসি ইউজ পুলোতে আ বস্তা পেন থক এক এত নং পো আ লংলে থাক লং বাং কে দাগ বাং সে আকো পিমালা রং পাবাং দাবজি ফান হেল লোকে চাম পেন এসন অফ সি টু ডিপলং থির নেংজি লাস বাং কে আকো জনি বাক ডিপলং নেংজি লাবাং লা রং কে পাবাং ই দাবজি পা ফান হে গা রং বাং বাং

0: গৈ বা ভিডিও কেওয়াইসিৰে কেওয়াইসি আপডেট কৰাওক। একাউণ্ট হ'ব এক্টিভ একেবাৰে ফ্ৰী। বল
1: কলৈ
0: এডমিশ্যন লবলৈ? একাউণ্ট হৈ গ'ল এক্টিভ।
1: আৰবিআইয়ে কয়
2: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
3: আদন্তু দাম থৈ লোনা লাগে অবিয়া যায় মেঘ আংডেং, অবিয়া যায় মেঘ আংডেং আলং, অবে কিমি লাপেন কাছে পাংথির লাবাং সব পুথাক সেমিয়ন ইংটি দানিয়াল রং পি লাপেন হুট বাং ফান্ডার তের নং বং চুচি ফুট আর জয় সিনা
4: পিনি অবে যায় মেঘ চিংকিছে থান পঞ্জি লাগে বাংহিনী আরি সো আলাং লিতুম লুন কিলো না হিন কে থেক পিক পিক আবাং ফুইগল আলাং লিতুম আর নামা লুন লাপেনতে লুন হেলয় মাতে র্যাপ সং সামে আলাং লিতুম লুন পন্থেক লাসি পিনি আলাং লিতুম সামে কাছো ফা তেং পেন্দা আকাশবাণী দিপুয়া সাহেম আন ওয়াঙে গেল লাসি কর্তে নং লিতুম ফান আকাশবাণী দিপুয়া হিন পেন কার্ডম নং পাজির ইগল
5: কার্ডম
6: কার্ডম
4: লাসি ন নং লিতুম ফান আফ্রাংসি কার্যু পঞ্জি গেল হেল নং লিতুম লুন হেলয় লাপেনতে গিটার লাপেন আর নামা লুন সামে নং লিতুম কুপুসান সে কাছার লি এপাং চেং পন লান পাচি নিপন ইগজিম
5: কার্ডম নেলিমেন দুনিয়াল রং পি লাপেন লাহাই লু নাহিন নিলি আপ্রাং বানা নিং হ্যাং পিক আপ্রাং বানা নিলি সনসে লুন কে টক লাপু চার্লি বম সেটা আপ্রাং এ নিলি পাং দাখাই হি কাফেরে কাথেরা লাপু সন কক তিতি সেটা নিলি আং বং অলম নিলি কাদো কাবে কিচু কিজুন কাংরি কাংক্রাং পেন নি সন সন নি লাইফ অলং কিসুং ওয়াং ল লাপেন নিলি কার্জং আকেসো তামি চুলং ল লাপেন নিলি প্রেয়ার সেন্টার দোদাম ল হাদাক প্রেয়ার সেন্টার দু বম উন হুত হাদাক নিলি পিসার মাসে হাদাক আর দম বম উ সনসে হাদাক মানে নাং থানুন বম ল সনসে কিদ্দু কেথাক নি কিদ্দু চিংকি কাজে থান লাহাই নাং থানুন বম ল মাসে ইংকে হাদাক পেন হাতুম নাং সাপোর্ট ও মানে লাহাই লুন কিলু না হিয়েন হে লাহাই নাং সাপোর্ট ও মাসে হাদাক পেন মাসি নেতা হাদাক দু বম হুসি নিয়ে লাবাং স আলাই জের বাঙ্গে টক দেল ল গসপেল সং বাঙে জের বাং টক দেল লাপেন লুন হেলয় ইনিং কে হ্যাং দন্দা লাহাই ল নিলি আপ্রাং প্রাং কাদো কবে কিচু তা পেন চেং লক কাদো কবে কে ক্লেম কাহিন নো আন নি কে ক্লেম ক্লিয়াবে ল ক্লেম লাভ ল পেই পো ফান নিং পা দুক ল চিরু ল নিজয় নি আলাং লিতুম কাথে রাক নাং তা বাতাই বাতাই ল আসি লাহাই আপত চিমা থাপ আসি নিলি লুন হেলয় র্যাপ পো বাঙে কে টক পন
4: মেসেন করতে নাংলি আপ্রাং কাই হু নাংলি কিচু তাপ কিজুন তাপ ল পুসন তা দুপু বনস্তামে নাংলি নিং চেখাং পেন ল পুসন আবার সাই কেমে মতে কেংকাম কেমি কাছে জর পন থুকে কেমে পিক আং থেক ল পুসি জং পনাং লসি কর্তে নাংলি লা লুন হেলয় মতে গসপেল সং পেন আকা প্রেক আলুন কাচার লি পন ল পুসন তা দোমা
5: নেলি লাপু এনে হিন্দি লুন তা আরজু কে নেলি আরজু ও লাপেন হাতা চার্লি পজাই পেজুই তিতি দো লাপেন কাপড়ে গেলা ইয়া র্যাপিং আনাত পলতংতে নিলি ইংলিশ সনসে মেশিন গান কেলি এন এফ এম এন এম আলাং লিটু মালুন তা নিলি আরজু পিক লাপেন ইজি অর্জার নিয়ে আলাং লিটু মালুন তা নিলি মেমোরাইজ দিন বব
4: পুথত করতে পান্তা নিলি আরজু পন্থু ইং তুম করতে নাংলি কে গিটার কার্ডেং কে থেক ইক্সার ল তেমা নাংলি লাবাংসো গিটার কার্ডেং কে কোনা পেন্সি কাচারলি ল লাপেন তে কমেন্ট তুবেসে নাংলি কাচারলি পনত
6: ত চর আপ্রাং জি কার্ডম পিপা জড় নিলিমেন গে হারমোনিং টি লাপেন নিলিয়ে রং নং এ পেন রং চিংরুম লাপেন নি গে গিটার থেক চেং মাতে চারি চেং গে চার্জেন টুয়েন্টি লাহাই লম বেন স্টামিনে কে নিলি ক্লাস তা দুন্দে নিমিঠাং বেন লক্সি নো আনা চারি লাং নো আনা ব্যাং লাং থান ব্যাং ওয়ে নিমিঠাং বেন লক্সি গে চারি লাপেন নি থেক ও পুটাকালি লাং স্টামে নিনজে পে নিনজে পাথে বন বম লো যে বর ই বন দে ইটুম কে ম্যাং সন ইটুম ইনিং ওয়েলে বটে আজার সো নাকি উন এভে লসি পিনি নিলি সামিল আপু জিলপো পেন চেটং মাত আলাং লি নংথম ল ইটুম পুডো জয় গে চক ছিল চিপাক লাং নাম নাং পু ঠিক দে সামে দা আনমাং ল লাপেন নিলি সামি আলাং লি সো নাক থাকল নিলি লাইফ লং গ্যা প্রাঙ্গো কে হেংনো পিক ফার্ডো পিক নিলি নিলি লাইফ লং চিঠান নাম নুকতে আইস্তরি ডিং পিক সামে আচি ও নি চিঠান নাম্ব আপ্রাং নে স্ক্রোইডুন গে নিউডন ইংলিশ করে দুন লাপেন দেন নি সিগেন ইয়ার আন বড় হিউন ল লাপেন নি সিগেন ইয়ার আন পেনিংটন ক মাত সি আফি বাঙ্গে নি মিউজিক হিন গিটার চিনাম ল আমার ইন নিজে লাপু হেমলং প্র্যাকটিস বম ইমপ্রুভ বম আমার ইংকে লাপু সি চার্চ লং তামি পারফর্ম দন বম লাপেন নি আপু আম্পারকে আপ্রাঙ্কে নি রাকিয়ার হোম তামি রিম্পিক নে আর্নি ব্যাং সামে আপ্রাঙ্গেল আন খেং লয়ে ফোন সামে বন্ধক চিপি সে সেট সো ফোন চলাই ফান্ডামে হেম বেন্সি পয়সা চেহাং মানলে লাপেন চার্জ এ দু

0: same ara ki link si dun long ne hem le do same meg yang same same api bangge ni la so ara ki har muk iri ge la ke ni min na pen na kali hem pen pen na kali monta me la ke prang si gin yam arna man si chori ne jisu kristo alang li pan ni ining ge thepen jordom athema bai belong tok do nang tum nang ning thepen jordom te ajar asona kun ewe ma ining thepen jordom mat pinia ni ra ki ar har mu same iri un la guitar same ma chi thek bon bom lo
1: মেসান ল কটে নাংলিতম বাহিনী সামে মহাজং বেন্দ নাংলিতম বাহিনী দাসে থান পনল রাকি হরমু আফ্রাং মাসি কি রেমপো লাসে নাংলিতম রাকি হরমু আকাহে নো পুচিনি লর পেন নাংতম রেম দুন দেত পেন পুথত কামাথা পার্সিক পেন নাংলিতম হেনো পুচিনি পেন রাকি হরমু ও দুন পেন থত কাই আকিমে কাচং ওয়াই থু পেন নাংলিতম লবাং সো আকাই মাতে নাংলিতম নন কাচারি পন বম লাপেন তে ক্লেম বম লুন লাপেন গিটার কার্ডিং সামে লাপুসন কে থেক মলং কে মে পিগান ল পুথত নাংলি তুহান কার্জু থুজি কে লফ হেল নাংলিতম ইনুত কে গিটার থেকসার ল লাপেন তে ইনুত বাং কে লুন কিলুন সিতামে থেকসার ল আসি নাংলিতম বাহিনী তা আফ্রাং পেন ক্লেম রাপেট চার্লি পন রাপেট লাপুসন
2: নাংলিতম আফ্রাং পেন কে এনে কে চার্লি পিন কে চার্লি রাপেট কে গালি তাহলে তুম চেত বক হ্যাঁ পজ তুম চেতং পাচিলাং মাংে কে জুই বাঙে জুই রাপ ও লাপু ফান
1: বং বং মাসি লাপু চেথান চেথান মানালি তুম নন বাঙ্কে চার্লি রাপেট আংকো লাপুসি ক্লেম রাপেট লাহে দি পুথত না আজু থুলাং নাংলি তুম ফান লুন কি লুন লাপেন তে গিটার কার্ডেং হে নাংলি তুম স্কুল দুন বম হুত পেন তং লাবাং সো সাই পাং চেং পন মা মাতে নাংলি তুম স্কুল ইংটন এট পেন সিলাবাং সো সাই কাপাং চেং দুন ল
2: নিলি কে স্কুল দুন বম হুত হালো সোত কে নিলি বিহেক লাং নন পিনিং আন কে নিংকান ইংকয় রাগে থম ল নে 7 8 ইয়ার্স বাকে দলো লাহাই কে তক বম চার্লি পন বম লানি দলো
1: তাংতে নাংলি তুহান নে না আর্য পন থুলাং লুন লাপেন কে গিটার সামে চার্লি পন ওল আসে নাংলি তুম কোনানে আহং যাই লং কাছে পাতে দুন মাতে কাছে পাকলাং দুন দুই গ্লম
2: নিলি তুম কে চার্চ লং পফান বেট নিলি আপ্রাং মানা লুন তো বম সেটা চেথানা হে চে পাংদা খাই হে নিলি হাদা প্রেয়ার সেন্টার দু দুন বম উন হসে হাদা পেন্সি নিলি নিলি লং মানে কাঠেরা কাফেরে হাদা পেন্সি সাপ ও কাভেল হাদা সি চার্চ লং সি নিলি লুন হাই তাকে পারফর্ম লুন চেং ল লাপেন চার্চ লং সেশন সে পারফর্ম লুন বম লাপেন কে দামটাং আর নি ফেব্রুয়ারি 28 টু মার্চ মার্চ সেকেন্ড নিল তুম বিবিসি এফ কে এ পেন অ্যানুয়াল কনফারেন্স দো হালো সোত আজো কালচারেল নাইট দো হালো মাংস হতামে নিলি নিলি মেথাং কাছু টক পড়া লুন নিলি হাদা একটা পারফর্ম লং ল
1: তাংতে নাংলি তুমকে বাহিনী সামে কে থেকসার লাপেনতে চার্লি পন বম সামে নাংলি তুম নন পান কে থেকসার ল আসি ইজের জার্নি নাংলি তুম কাচার্লি পন আলুঞ্জের রিদেও কার্যু আর ফান পারজু পঞ্জি মা
2: নিলি কিলুন পঞ্জি নন কার্বি গসপেল সং নিলি মেথাং সে চে টক পন লবে নিলি লং নাকে চড়াব দন পুকরতে হারমোনিং টি আল বংস অলুন আথে লাগে লাপুহেন ল মেপে গা দেট কেলে জি ফান পুরা বংস অলাম বাইবেল লং কে টক দো যীশু খ্রিস্ট আপ্রাংকে মুনে তোমা পাপা ফানসি পেরথে ভাংল লাপেন পেরথে মুনে দা তোমা ফান আর তাং থান তে ক্যাংল লাপেন মুনে দা তোমা পাপা ফারমান আপ্রাণ চিপি দেয় ল লাপেন আপ্রাণ চিপি দেয় ল হতুর আর তোমা কেপাথি ওয়েক আফান তামে আলাংলি থত পো জে হওয়া লং দিয়া হাং পিটে ক্যাংল আসলে তুম ফানকে আলাংলি বি পেনসে নাং পাং থিয়ার টেকাং দেয় ল আসে নন পুথত আলাংলি কাছে বাং থুচি লাসু হা বাংকে পাপি তুম ফান কালি দেয় প নন বাংকে ধরমিয়া তুম ফান নাংকাং থুম জে ফানসি কে বাং থুচি বলে বাংসলাম আপসে নিয়ে নিলাম সলুনকে টকপন

0: 12 the verse and the track staff would give anybody motivation that you must not lose this one sir
1: jumepik anlo garten ali kehloi ponalun stami jumepik anlo arenke lokalun lapente karbielun sitamen ali heloi ponlo lapan kehloi theke nali ko pusan se gacharli la
0: nili lapson se repar somon thek dun long la non son se yamasin gan kelly and f lapen eminem tum alang le tum amethang a lifelong alam jethan lo a feelings jesear lo amase nilita ha tum along thek dun long si nilita lapson klemte nilita son chunji me ni pula bang so pen sini alang litum along me si inspire la
1: nang litum nan charlie bomb lang te ma lun si tame guitar sa me nang litum charlie bomb lang te ma asi moke bang jilang ni ke nang litum ko pc ma thapan pola bang so ka charlie ke la pa anto ington kok po ma mate nang litum la pentong nang likai padam po
0: nili ke charlie ahin lipu ke charlie ahin ke nili un era lo te ma ja asi ka break ke nili ning ga che the ave pen lo kilun pensi mithang career to me kilun pensi nili che chepa plan ponji pola person sinili kamatha mane labang kilun pen mane ka break job shops la hai nili mang ning hang he ali la kilun na bang sinili ning hang pik hang jang
1: mesalo nang li than pachini pon apol tante puthot korte nang lista me than pachini pon exam nang lila guitar non charlie bomb la tema la pen thek ta thek lo nang li ase mo nang likai aprang ke bang jilang arni ke nang li ko pisi ma thapon po
2: chorola ako question ngal de report ningalo ma thagal halo non li prang same ning ton de ke charlie bang ke tiara ka charlie ke kang ton bu pe school charlie non banon athema munitum amhang thek lo pate amhang thek pen si leader tho a janum same man fit phe ke charlie bon bombe de la sinista mi ka charlie bang ke ton ban pe un amen chi bar iban du po la pen ako mu noni prang wang jilang sami rot pon tu bom la la pen guitar sami rot pon bom ji la pen ni nili ke klem bon bom la ke theology sami dami pu theology dam ba theology long sami guitar hai bang music hin bang ni ning dog pick sami la sin non ke wang jilang ani sami ni ili in ton bon pe pang cheng bon tu bom ji ancha
1: me sen na tum than pachini pon po tang te pu thot ni lin arju thulang ma jong nang li tum bangini sami pu lo কেচোতাপ কিজন তাপ দে রাখি হরমু কেচোতাপ কিজন তাপ সিতামি নাংলি তুম আফ্রাং পেন কেচোতাপ ওজন তাপ ওপু লাসিনন কেবাং জিলাঙারনি কে নাংলি তুম আফ্রাং ফ্রাং কেচোতাপ কিজন তাপ আসন নাংলি তুম মাথা পন লাং মা মাতে চোতাপ আলাং মান
2: নন কেবাং জিলাঙারনি কে লাসোহিন মাং কে কে চোই আল বাঙ্গে পারলো সামি জিরপো মিন গেলা সরমু কে জিরপো বাহি চেহিন হল বসি লাসো জির জিরপো বেন কে চপাই চপাই লো তেথাং ইয়াং লো কে চোতাপা জিরপো দো মেন গে লাসি নন কে দাম তা নিচে মা থা দাম লোপটে লাগে চো পেন জক কে লস দো পিক এ লাইফ লং অপরচুনিটি আকে মে আবার সাই ভ্যাং পিকলো সামে লাগে চো পেন জক সে আকে মে আবার সাই গে কে ভ্যাং হুতামে ফ্যাং নো দন লাভলো লাসি নন কে ভ্যাং জিলাং কে লাসো হর মু ব্যাং গে নে পুচট টাকালি আকা প্রেক জিরপো লাপেন ডাক নন রেডিও লঙ্কার জুদুন লাভ ব্যাং সো আকরটে লাভ জির মান সামে লাসো আহিন ম্যাং কে হেং নো কিরিমা কুকে মেসেন সামে আফিলোতে লাগে একাই পঞ্জে ফালং নো চট ইপুরিয়ার বেন নং লক ইয়ক রিফ্রান ইকার জং মানসে মে লকে ফালং নো ইচট
1: মেসেন ল নং লি ক্লারডাক পেন নং লি ফ্রাং কেবাং জিলাং আর নি আলাম সামে থান পাচিনি পনপত পুথত কর্টে ভান সিতামে আরজু পন থুইং তুং আলাং লি ড্যানিয়েল রংপি নং লি হিন পেন লাবাং সলাম থে কুপিসি থান পাচিনি পনিং তুং ল নং লি ফ্রাং মতে কেবাং জিলাং আর নি নং লি আফ্রাং ফ্রাং কে কিচটাপ কিজুনতাপ রাকি হরমু কিরিম দুন দো পু নাংলি তুম চে থান পন ল লাসি নন কে বাং জিলাং আরনি কে নাংলি কো পুসন সি মা থাপন পো
0: আ নিলি দা মোবেন পু আ কর্তে কে থান সন থাক ল নিলি দা মে হেম কিসুং দা মে ফপ পেগ ল আসন আসন কিসুং দা মে আদাই আরেং স্তা মে হেম তুম সা মে আ নাং টু দু নাং ল লাপেন আ ল তুম আলং আলং তা নাং থে রাক দু নাং ল লা লবং কিচো তাপ লা হে বেনা জক্সি নাং থে রাগ দু নাং ল লাপেন মুনি না তুম না নিলি ফান নিলাং সে লেট পিগান চর্চ লে দুন তা নিলি ফান ইং কি বাং আবে ইনুত পুতান ইং কি বাং আবে লাহাই পেন জক ইমান পো বাং সে আবে দে আলো মানে কচিপা বিজি নি হাং হি চিপা থে অয় মানে আক্লেং আফান পুসি তা মান বিদেখ থে সারু সে তা মান বিদেখ থে জল পুসন নিলি দাম টাঙা

0: chốt đặc lý nàng tụi mà live lắm successful chụp lăng về cái là bên rong long pen chụp bộ chụp bị ipai bộ phận xem anh nông văn bị quân gì nàng tụi gì suy ban nàng nghe thấy bên chỗ đó nó bắt được rồi kia họ muốn bên cái chốt đặc lý nàng tụi nàng nông ăn chụp mì lần cho là
1: mesen lo korte nang li than pa chini pon apot so lang dora do ana phan sita me nang li than pa chini pon lo la si ili tum ki un eson ke ave la ke hok lo la si alang li tum bhaini sta me aprang prang ko ani ki chot tap ki jon tap pen non alang li tum akai phan che matha pon pen si alang li tum sta me non chikir la pon lo la si nang li tum bhaini phan sta me choro par lo la si korte ili tum long apor lam ta do ko apot lasi pini ili tum ove jai mek chinki je than ke lapon le inton pon iklona lasi nali tum phan mo kewang jilang ar nista me ar nam le puthot her jumena pa pi pon thulona
0: choro la
2: choro
0: ten pini la son na par ke me la son ikaya la mo go than la pen jok ako lun lam la sa me kilong avar sai par ning arong par pik la pini son son la son avar sai long ge ne la an ge tek the bang sa me nali tum ili tum phan upper kemen ngi pipa a ke clement am long an sami am se arnam hil to me pe do thone
1: asipini owe jai mek chin ki che than pon ke la pon si kang ton iklo cardo
3: la pon apon al tum owe jai mek ang deng along simion ing ti daniel rong pi la pen hut bang phandar ter on na tumang bang chhu chhu pur ar jalo hi tang lo owe jai mek ang deng ke la pon si kang ton iklo লকে আকাশবাণী ডিফু রিহিং আমি কিপন ইয়ারিয়া লং মেথুর ও ঠেকলং পোলোতে কপম এফজি আফান লং চরেগ্রি আপ্রাংসি কে মেন সুইচ লে ইংকিরিগন লংকে চরকে নাংলি আকিসং ফই দেজি নাংলি রিজংসি লং চামবক পোলোতে ইলেকট্রিক আ সুইচ অরেক দেরি নাংলি আকিসং ফোদেজি রিহিং আমি কপচলেংজি আফানপুরা কেদাক তাং আরি পুথত ইংথুন থুইগ্রি লাপুসন থাক থাকসে আকাহে নতাং আ সুইচ লাপেন কিফুকটাং আপলা খাই হুইচ পারে দেং দেদ নাংজি রিহিং আমি কিপন ইয়ানু জগালং রিহিং আরি জাংলেন থেকলং পুলোতে অডিগ্রি লাপেন বা কাপ্রে কাপানটা কপ অর এ দেজি আফান পিনখাদ্য নাংজি রিহিং আমি দামজই পুলোতে মে হেপাবাং থুজি বিফান পুরা ট্রান্সফর্মার আফিউস আরি কেলা থুজি আফান ক্লাইমিক ডেড্রি কাচিং হন রেডিও নাকার যুদনার নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাইনার ক্যাব পরফাই ট্রক্সি রামিনিট ফ্লিক ক্যাব ফ্লাইছি ডক ডক লাসে আদুনঠু আং ডেং দামিল নাংলাকে লুঞ্চিটু আং ডেং লুঞ্চিটু আং ডেং লং কিচেং সিয়ালুন আর জৈঠা ধন সিং তেরন লাপেন ক্লিমসমারাতুম কিলুন আলুন আলুন আলাম থে নেথান থা আর জৈসে নাং লবংসো আলুন

0: lapuan apuan alitum, Chris de Bourges ke lunalun arjalong itang lo. English alun ang dengke lapuan si kang tonik lo. Lake akasmani dipu. Nalitum jame karjalong bom lake, FM ben along pen megahertz paru sirata ubar sirkep lapen news on air. Eba long penta kedo ana jame nalitum arjalong iji. Kenang sot kapachini alam jir, arjatuik tha. Nalitum jong si, কাছনের আলঞ্চির আর জুইংতুং বলতে আলম বিলম যায় মেঘালংলে হোয়াটসঅ্যাপ নাংল ইগনান হোয়াটসঅ্যাপ নম্বর লাগে সিরকেপ লি থ্রক সি থ্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ নম্বর পথত আর যথুই থা সিরকেপ লি থ্রক সি থ্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লঙ্কে তক নাংছি কে লপহেলো যাই মেকা মেন লাগে আলম বিলম কমার সি কিলুন মা আলুন সে পু লুন সে পিয়া মেন আলু নালাম থে আসাপ সো তক নাংজি লবাং সো ফি কার্জু কাংতুং আতুম কেদু আদিম মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলম যাই মেকে এরু এলং বাতাহিনী সি রদ পার্জু চট লাকে ভমকুরু আনি আদাব পরফাই নারকেব রামিনি থংকে বাপর লাপেন আজও পরফাই সিরকেব রামিনি থংকে বাপর হলো কিনা সটকা পাচিনি আলাম জিরকে লাপানি চল লাকে আকাশবাণী দীপু আদুন্থু আংডেং নামিল নাং লাকে তিরিমাকায় আংডেং আলং মেবেল তেরাং পি আকায় আলামু আরজেকছে নাং লবাংস আকাই লামুকে তক আবাং লাকে জিত কুমার রংপি কেথানাবাং নিমিকা তেরনপি ততাং তে আর্জু সেনাং মেবেল তেরাংপি আকাই লামু
1: মেবেল তেরাংপি ইনুট কার্বি হনসেরে ব্যাং

0: sinilima thadam
1: tang dilah bang so along our side jo energy pute pini registration ka kuri pon la pson duik ma
0: registration mang ke do na hok posita mehdi registration ke dolo itum methang personal information ba la hai chipi dunang na
1: tang dilah non nang li tum pining aseng kana long nang li ke chapati dun miss kyf long ladak nang li tum han kangkrum kang sai atum amen than igi ma mama sinang li tum han nang kangkrum kang sai pon lo
0: Pining dak Miss KYF along grooming experts at tumamen Miss Julie Bepi lapen Miss Anuska teron pi alang li tumhan ta choro piklo ni tumphan la an kimi pen manen ang kethan dun koson si ke claim nang jima communication skills pen cheng log work an ta lang tum nang lang pon lablo sap ta manen ang than pon lablo la si dak kachar di pon ason ta do pik an lo la si alang li tumphan choro par lo la an ni tumphan manen ang kethan pon apon
1: lanang litum non chepatie long ko an round lo padopon labang so putha than pon ijima
0: o la non pinning miss kyf along 3 round do isi bangke introduction round lo lapen next bangke western round lapen next bangke cushion round lo ke thom do
1: lat ki thom long an ta chepa hai dun ponang pobo
0: o ke thom long an ta hai ponang po mane introduction round pen si mane marking bangke sob ta lang pon et lo
1: kalang di tang ti la nang li chepatia long ge nang li tum mena si pindeng hai ge chisik chedang pon lo ma mate hala dak pen si nang thik pi pon lo
0: first introduction round hon bang ke methang si chepon nang la pen ke next ke designer round western round he designer hal tum si mane nang pi at po hadak pen si first pen lang tum measurement lai nang en lap po la pen hala tum si wan po la so jo final runner ni la pen te next cushion round hota ni tum methang si ka chepon nang lo
1: nang li tum ladak ki chapati miss ke wa f long ka chapati long areng lo kalam ke thek pon ko anakinang sodulo
0: non dak miss ke wa f long english alam ke thek ta kenang sod alam bang ke non dak ni tum miss ke wa f mane karbi youth festival hedi ladak ke mane every culture ba belega tum ta wang wang tum karbi tum det kali belega jati tum pusita minang lang dun dun la pen guess atum pusita me beleg tum phan ke phada do do non son pining pusita me international pen da ke phatum do guess hedi non son la singer pusita me ala tum ta dukok titi la si mainly ke karbi lamning chi lo pute ha tum tamane nang buji dunde denna pulason kamatha potsi english pen bangke ki pula asap so dak bang priority do chadlo english bangke la pen karbi ta kaning je bangke long le pukali karbi ta ning je long la pen lage me thang ning hang lo mane karbi ma puji mat english ma puji pu se nang li tum bang la an mane ma tha the dat sikemi je english thek wek nang ji miss ke ba f platform long ke pulason ba ma tha the dat sikemi english thek the pusi ta me karbi judge tum ta do karbi nang karju karbi alam pen nang karju tum ta do lasi ning che pa bi be dat sikemi je ni ke english lam thek the dun de lo pulason bang ke che ma tha the dat sikemi
1: tang ti la nang li la bang so che pa te long nang li pi pi son si charlie pon long lo la so pu thang nang li than ponik ji ma kra dak pen
0: kacharli ponason ke dopik an first ke time management labang te si important lo time management ta kenang sod life along la pen beauty pageant long dun det pen ke time koson ma hadak at por pen kapali dam nang ji a por pen koson si mane tum la hai pen anta marks la hai ta pp la si mane hala marks la hai ta long ji bon pusi mane la son isi edukok titi lo je a por pen pali dun nang ji la si dak men bang time management ta thek dun lo la pen socializing ta lo dak jer pi jer potum do o titi koson ma lam kaching ki dun jer pi ka chab mane jer pi tum pen kaching ki dun thek munit tum ta wang o titi a ke the tum মানে কেসার তুম পুসিতা মে কসন মামুনি তুম পেন গ্লাম লহাই কাচিং কি দু নাইন জি হেদি লহাই আন্ত মানে থেক পন্টিটি ল লাপেন বিলেক আসন তা দো ও মনন সন ইংলিশ পুসিতা মে হে ইংলিশ আলাদা তা লান থেকো ই তুম দু দু বিউটি পেজে ন বুতে লহাই তা নাং থান পন পন
1: তংতে লা নন নাংলি প্রাং পুসামে নাংলি আকো আনসো সে আলংকা প্রেগলং সামে কাচেপাতি দুনজি লাপুসো নাংলি নিং হাং দোমা
0: nili ning ke hang ke do jong se nili opportunity mo aprang se tame long don bomblote nili dunji la pen la anso se bor ipon po mainly nili karbi community aphan pusita me nili aprang poning tung pe la pen aprang pusita me miss assam pusita me la hai long se tame ni chapati duning tung miss falcon miss assam la hai do pe black black platform long he di state level long te ki dunang ji do lang la sini li jong se opportunity long pon plote nili bor ita bor ipo la pen ka che pa hai dunji aphan pusita me la anso se lo
1: তেতে ইলি তুম আনুতিন দামি চিনি কাছে পাতে লং বুস্তামে আজারা সন আকাম লং ইলি তুম ক্লেম পন বুস্তামে দা কে হাই পন পাতে ফেলিয়ার্স তা দো পন টিটি তংতে লা সো থাক নাং লি থানিক জিমা কোসন সি নাং লি ব্যালেন্স পন ল
0: ফেলিয়র পুকে লাগে বাং জক লাইফ লং তা দুলো ফেলিয়র পুহান বাংকে নিতুম ফিরে রেডাত সি কেমি আলাম বাংকে ফেলিয়র কে ইসি স্টেপ লো নিতুম ফান সাকসেস আহিনাকে পন মানে কোসন সি ইতুম ফেলিয়র কে ফেস মা লাগে নিতুম মেথ

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বি আংডেঙে বাং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ লিরা ক্রেসি রা তকবরফো কিলু হারসালং ফারু ট্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগা হর্স পিমিকে আরু নিফাইং কয়রাকে ঠম ভোমতিয়ার নি

0: lang helo e pran, lang helo e chithi. Lasi, lang pache ho detri. Kijuna lang arni vang ta minit pho pen minit kep an apor par clock pe mera puthot pang sam thuan si lang jun nang ji. Lang ka peso I ake tili mate aphule along a mat si pang sam nang ji. Ka prek aphule along jong si lang pe joy thu pulo tang te labang soa lang che ho thu det ta hai. Dong ko la pen lang tuk akung a raya long lang pache tivok long le det nang ji. Jong si lang chi tivok do pulo tang te labang soa dim along bleaching powder mate aduk rig pen tai nang ji. Ninchi big tha ki jun alang ki bi alang bong mate aphule kaiketa divyer nang ji langka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pen si lang chosok nang ji
1: কেনং সটকে পাচে নিয়ালাম থে আরজিক থা আকাশবাণী গুয়াহাটি আলং আসামিস টি ট্রাইবস বোডো কার্বি লাপেন্টে নেপালি আলাম থে আফান আহু ডাক পেন সাই কে ক্লেম আফান এনাউন্সার আটুম কেটক আসাতলাং নন কেবাং জি আরু নিফাই থং কেবরার ইসি ভমকুরু আর্নি পেডোকনপ কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেব আহুত কেপাংচেং পঞ্জি বাংসু সাতলাং আফান এডমিট কার্ড কে বাং ফুয়াটুম আফান মেলা জকপেন পালে দাম তাংল কমানে বাং ফুজংসি আরু নিফাইং করা ফো আংবং এডমিট কার্ড মেল পেন লংলে লাং পুলো তাংতে নিলিটুম স্টেশন কোঅর্ডিনেশন হামফাং পেন কাচেটং পঞ্জি আফান পাচে নিল সাতলাং কেটং আফান কেবাং আহুত বাং ফুয়াটুম এডমিট কার্ড লাপেন্টে এপাক ফটো আইডেন্টিটি কেবান কে কেনাং সরল কেপাচিনি আলামথে লাপানি চলল আদুন্থু ইনুট পেনা সেয়াং ড্যাং পিনি ইনুট পেনা সেয়াং ড্যাং অলং মল সিং ক্রোপেন কিলু নালুন আর্জিক লংপ আলু নালামথে কে মাদুতা আবে আর্জিক সিনাং আলাং লিপেন কিলুন লাবাং সলুন

0: বান পৰিস্থিতিলৈ চাই জিলাখনৰ সকলো বিদ্যালয়ৰ বাবে সতৰ্কতামূলক নিৰ্দেশনা জাৰি কৰিছে। গুৱাহাটী মহানগৰীত 26ডালকৈ দুষ্প্ৰাপ্য কেকোহাপ উদ্ধাৰ কৰা হৈছে। আৰক্ষীয়ে গোপন তথ্যৰ পমখেদি আন্তঃৰাজ্যিক বাসস্থানৰ পৰা বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰা এই হাপকেইডাল উদ্ধাৰ কৰে। আৰু আই পি এল ক্ৰিকেট প্ৰতিযোগিতাত আজি লক্ষ্ণৌ ছুপাৰ জায়েণ্টছ পাঞ্জাব কিংছৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। খেলখন সন্ধিয়া 7:30 বজাত আৰম্ভ হ'ব। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানে। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 বজাত শুনিবলৈ পাব।
1: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু দনমাৰি আদন্তু মিল্টন টেৰাং পেঞ্চি হুচিপুট লাম জিৰাৰ জিগলংপ লাম জিৰা ঠেপি কে কম্পিউটাৰ লাপেণ্টে ইউ টাপুঠা আলাংলিফান চিহুচিপুট পঞ্জী লাগে প্ৰদীপ ৰংফাৰ তাঁতে আৰু জিকচেনা মিল্টন টেৰাং পেন চিহুচিপুট লাম জিৰ
2: কাৰ্ডম টেৰাং চাহ
3: কাৰ্ডম
2: তেৰাং চাহ পিনি নাংলি ফানাংকে ফা লাপেন ইল তুমকা চিংকি নাই যে আলাম জিৰা ঠেপিয়ে বাংকে কম্পিউটাৰ লাপেন কি থুৰমি ইৰিচয়ে জাঙা তোমাৰ লাম জিৰা পুঠাক নাচি লাবাং চলামা পুঠাক নাংলিকে কম্পিউটাৰ হীন কেথেকচেৰ আবাং ফু কাচিনিয়ে বাং নাংলি ফানকে আৰু বেঙা চনচিকে দু নিঙৰং আলাম ললাকে লাচি নাংলি ফান নাংকাৰ যুজি আপ্ৰাং চেৰাম যু কেলা পচন্দ তেৰাং চাহ ইলি তুম ননালম কে কি বি কিঠি পেন হা সারু আতুমান তা কম্পিউটার পলাম জির আর জলং বমলো লাপেন কা দো কাবিতা জিথান তে বন সে তামে লাবাংস আহক পেট আলাম বাংকে কাচি নে বাংসি দু উলাং পুসিনে রি মাথা জি সিনাংলি ফানো নং কারি ফ্রাং চেং জিয়া লাম জির বাংকে লা পুসন হেলো লা কম্পিউটার পু কুপি হরমুলো
3: কম্পিউটার পু কে ইসিয়া মেশিন লা কলাখা ই মেচিন আছে ক্লাং চেং ক্লাং লো কেলাখা মতে ক্যালকুলেটর ক্যালকুলেটিং মেচিন আসন ফাই কেলাখা লসন মেচিন পেনসি কচিং সি না ক্লাং লো লপেন পিনচং চেং মডার্ন কম্পিউটার কে পিনচং চেং লাকে কেমব্রিজ ইউনিভার্সিটি লং পেনাডাক চার্লস বেবেজ প্রমিনেট পেনসি লং পিনচং এনে ক্লাং চেং লসন যেনে কম্পিউটার পরমপিনি ইলি থেকলং লাগে ইলি থেকলং লাংলম লতে ইলি নকশালং জামে আর জানো জামে ইলি লাংলম পতে ইলি থেকলং জি লাপু টিপুল থাক লাপু নুন কিলুন তান এটি ইল তুম কাকে থেকলং লাগে পার্সোনাল কম্পিউটার পুলো পিসি পিসি পুপু আসলে ইলি লাংলতে আলা টিভি না না স্ক্রিন সিটু জি লাগে মনিটর পুলো লাপেন লাপেন আবিয়ার চর কিবোর্ড পুদুজি লাদাক এলি ইরি পেন পুকে বেড়া দিম কিবোর্ড পুদুজি লাপেন মাউস পুতা দুজি লাইলি লাহাই লা কিবোর্ড আপেন মাউস লাহাই কে এলি লাপু কাছে তয় ই ফানো লাগে আপেন কে তয় তাং আলাম লাপেন ইনস্ট্রাকশন কত বেগে হালা সিপিউ পুলং দাম পোল সিপিউ বাঙ্গে ইসিয়া আকা ব্রেক আদুন থুয়া ইউনিট ল হাদাক সে ফুটার লক লাপেন কতভাবে লাম আপুর কতভাবে ইনফরমেশন আনতা থাকছে দপো সেটা মনিটর পড়ল আমাকে ইলি লাদাক কুপিমা কে তয় এপা ক্লেম তয় না পাকলাং থা বাদা ক্লেম থা পসামে লা ক্লেম নন পসামে ইলি কুপিমা কে তয় বা লাসন পাকলাং থা পসামে হাদাক সিনা ক্লাং পঙ্গি টিভি এসন সিনা ক্লাং পো লাপো লাপেন বংশ কম্পিউটার লাকে থেতান থেতান আফাই কেলাখা মতে মেক্সির পাম্বং জামে সুরি সুরি আকলাখা ইফং মতামে লাতুম লাখা দেথেন লাতুম লাপেন ইলি মুনিত সিকে পিনচং চতেমা কসামে মুনিত ফান পার লাতুম নাপ্রাপ মুনাক লাপেন লাতুম নারে মুনাক আহত সন্দু আসি নিলি ইনেক মেমে আলাম সন ল বসতামে ইনোর মুনেট ইনোটা কম্পিউটার টিচার ইনোটা আলাং স্টুডেন্ট ফান কিচারি দেন বাং ফার জলো কম্পিউটার টং কেরে মা মুনে সিগেরে মা পো লাল বাং সো সো বাং মাথালো কম্পিউটার কে মেক্সির পেনামে সুরি সুরি কলাখা আফাই পিনে তমে লাখা উন পসি আইট লাইন লো কেরে নাই লো পো আমাসি কম্পিউটারে মু বুগালো ও বস্তামে
2: আপরা লাম্বাং এ কেন্দ্রাং সহ কপিলন্তে
3: আহ পেরা লাম্বাং কে কম্পিউটার কে মুনে সিকে পিনচং চর পো রেগেরেসে তেমা লাপেন প্রাপ প্রাপ জিং তেমা লাপেন আফু অং পং সোসে ফোর টিং তে লকু ইলিগে

0: কপি পিয়া সাই ক্লেম ইমেইল মানে কপি পিয়া কাম ক্লেম ইল
1: কম্পিউটার প্যান কে ক্লেম মনে সন পুদান এজি বলতে সন মাহ সুক্রম হেঞ্জাং আথেমা কম্পিউটার সন হরমু নালি ফুটার লগ লগ নালি কে মাথা কপি আইডিয়া মা নালি কে মাথা নালি কে মাথা থেকে লিং নালি যত লিং হল ক্লেম থাকবো লাসি নালি আর লিং না তো তামে আর লিং না ক্লেম পি থাকলো নন লাপু ইনফরমেশন মাতে লাপু লাম কম্পিউটার পেন কাসেমার রোবট বাং মনে নাকি বাংকে যত কামলি না ক্লেম বিপু লসন সা হারু সে বানা পিঠা বলতে সা বাং বিথাং চিপে ফ্লেপ ফ্লেপ সা নাম কক পো কম্পিউটার বেশি কামে ক্লে নাহলে কট কে টক পুনন মতে লাম কে পাং রুম পুনন ডাটা স্টোরেজ মতে কাপাচিনি লাপেন লাম আসন আনতামে হাকু হাকু পেন ফুকি মু পেনি তামে কে পাং রুম তামে কম্পিউটার লং সে পাং রুম এডপো তাপেন সাই হেম লং নালি হাকু কে ইলি কম্পিউটার বিকো কে লা কোড পেন লক সি ইলি লাম কে পাং রুম দিতি ফাইল পেন লক ফাইল ফাইল সি পাং রুম পাং রুম পো পরি পরি অবুই অবুই পেপার কোড এডি ফাইলিং এডি অবুই অবুই ভাই পরি আর মেরা নালি টেকনোলজি অফিস আপ্রাং প্রাং সাই হেম নালি দাম লো প্রতি আসি লা লা কতুবে পরি পরি আবুই আবুই আকট ফাইল মুখা আকট আলাম আলাম ইনফরমেশন মুখা নালে কম্পিউটার লঙ্কে লা রিচি মুনে থেক বেদ আদিমো সে নালে থাপ থাপ বলা তো কবি আলাম সামে
0: আন্তে সোলা মাগে নাংলা মাগে পেট থাং থ্রাং সং লা পরা ফাইল হাকু কোপেন কে বিয়া ফাইল লং সি কাহি নো দুজি নানে কে পেনে কি কি চো দুজি লা পুসন ফাইল লং লে বিবিয়ার লে পুতাং তে কোট আন্তা হ মুয়ে কাহি নো দু তাং তে লা কম্পিউটার লং বিচার ফি কে হালা হাই কান হোক জি লা পুসন আলা মাবে মা
1: লাদা কে লসন আলা মাবে লো লাদা কে হাদা কে লপু এসি ইলেকট্রনিক ইনফরমেশন ডাটা সং সে ডাকে দপো আপেন লা কম্পিউটার লো আপু আপুতার লগ আর লোক হার্ড ডিস্ক পুডো লাদাসি ডাটা স্টোরেজ দিম হাদাসি লা কতো বিলান নালি জসি থাপ এলো বলতে আদাসি দপো লাপেন ইল দম কে ক্লেম ক্লেম দি কে লা ইলং ওয়েট লেকি বি গলি লা কম্পিউটার আর লোক সামে লং নি লং থম দিম কি বিদো ইল দম হার্ড ড্রাইভ হার্ড ডিস্ক পুডো হাদাপ দা বিতামে হার্ড ডিস্ক আলং কে মো পেনিয়া কে সোপেন পেনি হেন দা লোক লতে ভিডিও দা থাই আসি ইল দম কো লাপু জিপ ড্রাইভ মতে লাপু ইনফরমেশন ড্রাইভ লাপু ডাটা স্টোরেজ দিম কাপড়ে কাপড়ে আহম ওলা সিডি পোসন বা টেপ পোসন টেপ লং তাই থাপমে সিডি লং তা থাপমে লাহাকে পার্মানেন্ট লাপে ফ্লপি ডিস্কেট বুদো লাহাই লং তা থাপমে লাসে লা লং লং থম থাপো জহে আবুই আবুই আলাম পুরু আলাম সামে ইলি মেশিন লং কেলা এরিচি মুনে থেক বেশি লান তা জাং এজি মাসি কেহেন নো বুবাংকে ইলি থেক লংলে
0: মে পি কলাম তেরাং সঙ্গ আথেমা নাংসি ভারি আর পুরু কিম নাঙ্গিয়ারিম তা কিম জফল ভারি ভারি গোডাউন বিনাঙ্গিয়ারিম তা বি জফল
1: নালি তুবল থাকছে বিপন কপ কম্পিউটার বাঙ্গে নালি তদলুন বেসিলা থুর জফল আবুই আবুই আকট ইনচার্জ দন জফল মাসে নালি বেয়ার ফ্লাপ হা হাকু আলাম নামে দাক বেয়ার ফ্লাপ হাকু আলাম নামে দাক নাংলে র
0: আদন্থ আলামজির বঙ্গল পছন্দ ত্রাং সাহনালি ফানা কাজু জে আলামজিরকে নহেড বাংকে ইলি তুম কম্পিউটার পেন কবি পেয়া সাই ক্লেম এ মা আপু নাংলি থান টাং লাগে মেসেন আলামল তাংতে ন না নম কে ক্লেম ইবম আবাংকে লা কম্পিউটার টুমা সাই কবি পিল নাংলি এ সনসনি বালাম থান টেকাং ইমা বিচার আলাম এ রেলওয়ে বুকিং তাই তাহ পেনি কিসু কিলাং ই তাহ পেনি বোতল বুকার আলাম তাহপু লাহাই আলামজির নাংলি মা সাবসো পাঠিয়ে পেন থান জিমা
1: রেলওয়ে নালে রেলওয়ে পুসি পুরো প্রাণ রেলওয়ে তুমটা পিনিয়ার নিকে হাকু আসান লিল কিন্তু হাকু কে লাপু ফর্ম রিপেন টক্সি আঙ্কে আদা এপ্লাই দুনসি আঙ্কে নানি নালে দিল্লি দাঁড়িয়ে সামে বোম্বে দাঁড়িয়ে সামে নালে গুহাটি দাঁড়িয়ে পুসামে নালে আসান ফর্ম এপ্লাই সি আদাক নালে সামে দা নাজি থানা নাজি আন্তা নালে ফুটেক থেলা নিথম নিফ্লি নিফ ইরুইবা পিসি নালে চিনিজি নালে

0: নিলে তুমলা নাবার্ট সিয়া তুমতা ফান্ডিং এজেন্সি তুমল লাই তুম সামেলা বাংস তুমুকে থেকলং পেন নিলে তুম লং বাংল জং সং লং বাংসি লবংস ইস্তুরি নিলে তুমিকে টক লিক না বাংস মিলেটস মানে লাজং মিলেন কিক্লেমা বাং ফু পেন গাছে টং জিমা মাতে নয় তুমি সন সি কিক্লেমা পু লাং আর জুহর
1: হুমরি
0: হুমরি ইকল আমি নিলে তুম বাং সে থানুল লো পেন ইস্তুরি তামে পাকলাং থুলো আল্লা বেনিফিসিয়ারি সফান তামে কে দু আদিম লাই তানি তুম পাচ্ছি নিল ডাক পেন নন আলাম লি তুম বাং অফার নিল তুমফান মানে প্রজেক্ট মিলেট খেতি মাজাং মিলেন খেতি ক্লেম জি আফান নেরাব নি তো দুপু আসে তুম কুপু গোসন সে ক্লেম জি মালাবা নলে তুমলে নপোজ নট বলো নন বাং প্রজেক্ট তামিল তুম প্রপোজ ল পেন আর্নি সি তারিখ সির কেপার নি আবং সব প্রজেক্ট বাং স্যাংশন ল আর কয় আছিকল তারিখ সির কেপ সে নন ল নাবার্ট হিন পেন্দামে ল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট মতে মিলেট জং মিলেন নিং কান পলং লং তুম তো আর ডি নং পি দুল তে লং তুম দা মেন মেন কে ক্লেম চিনি রাম দে আসল হে কলা পেন সি কপং চেং ই মা
1: কলা
0: তামে লবং সো আতু মু পেন নি তুম ফান নং হুম রি পেন
1: নং থুম দুন সি পং চেং নং হুম রি সি নং লি তুম পেন পং চেং ল হে
0: পং চেং
1: আ তে রং সং হই সি লাম থে নং লি ফান নং কার জু ইং তুং দু গলাম থে বং কে নং লি তুম কে লা ইউএন পেন লা পেন ভারত দা সরকার পেন সিতা জাং মিলেনা নিংকান মতে ইয়ার অফ মিলেট পু লবাংসো কাপাচে থাং থে ফ্রাংসি নাংলি তুমকে লবাংসো প্রজেক্ট কেন লাসে হালা মহেতা নাংলিয়া ফুরগিমো জং পেন থান দামল লাসে কোসনসি লবাংসো জাং মিলেন কে আফ্রাংকে এবি তুম মহেতা নাংলি পুল ইফুসার ফিসার হুদ বাংকেলা টিকি বমল ক্লেম বমল সেটা নোনা বাঙে নাই টন কম লাসে কপিয়ে পোসে নাং তুমলা জাং মিলেন না বাঙা টিকি নাই পু কে মাং দামে
0: লবং সো কেনং সট পু নিলে তুম চিনি দাম মানে লসম লজে নিলে তুম লা প্রজেক্ট আহিন পেন পেনাং আন অর্গানাইজেশন দো নিলে তুম অর্গানাইজেশন ক্রেট রক দো লাসো প্রজেক্ট কে দেন নোটিস হাঙ্কা আসে হলো দেখ নিলে তুম লা কোয়ার্টারলি কালিতে অ্যানুয়ালি লসম চিকলো যন্থম পেন মতে যন্ত্রক পেন ফং কাছিং রুম দো সে হলো দেখ সে নিলে তুম বিদি বাং চিপা চয় দন লং তে আলা দেখ পিল মেঘালয় পেন্দো মণিপুর পেন্দো নাগালেন্ড পেন্দো আসে ট্রাইবেল আসো তুমকে লবংসো খেতি কে ক্লেম দো সেলং তুম পেন সামিল তুম বিদি সুরে লং দুলো পেন আলা আবিনিফিটস ভিটামিন তুলে পুদাম দে সামিল হিনোনে দে তাহাই তেলা ইলে তুমকে ট্রাইবেল মাইলে তুম কার্বি তুমকে পুদামলো তে আন দি আন দাপ আন সো তা আনল আন পি তা আনল আজু আন তা আন লসন সি চুরং আসিলা তুম লং দাম পেন চিনি ল যে জং মিলেন ক আন আজা কং দোমা পুবং কে লা ইলে তুম ফুসার ফিসার তুম পেন সি চিনি দাম আসন ল তে লং তুম হুটকে লাই চুপন বসলাম তুম অক প্রাণ বাংকে মেসেন তামিলন ইলে তুম উবে কি মি তুম বাংকে হলো তুম আসন বাংকে চেপলাং নুনে দাদল মানে যা কং তামে সাবু কম দুন চেত সন চিলে তুম চে থেকলং লহে আসে লা ডাক পেন নন কাছি নি দুন লা মু পেন জুথান বম লা কাপ্রেক অর্গানাইজেশন তুম পেন স্তামিন তুম বিদি সুরে লং দুন ল হলো ডাক পেন লাং দাম সে বেনিফিট মতে লা ভিটামিন কে কে দো পু বাং তুম চিনি দুন ল আসো বাং তুম আকো ডাক বেনিফিসিয়ারি তুম পেন চে থান চে মুম তু সে রং তুম সামে লবং সো আলাম আর ডি নং পি দুন ল পেন ক্লেম দা ক্লেম ল
1: তংতে তেরন সাহো নাংলি তুম লাদাক লবং সো সাই কে ক্লেম কে পংচেং কে মোহেতা নাংলি সুরি হি নিরা ক্রেসির কে বানিং কান পুল ল মোহেতা নাংলি পিন পুর দাম ল আলং আলং দি দাম পেন রং আর জু দাম হর জাত ল লাসি পংচেং আ নাং পু কে চেং আ নিং কান লবং সো লাম থে নাং থানি থা নাং তুম জি সং সং পে লবং সো সাই ক্লেম
0: পংচেং আ নাং পু নিলে তুম কে পংচেং পন বিনং মংকে 2020 লে মানে সুরি নি রাইং কয় হানিং কান সি নি তুম পাং চেং পন আসি কা পাং চেং পন কে মু পেন জে থান বম লা লিলি ইং টিপি আলাং লি হিন পেন চিলি বাং ইং দি রলো 2019 নিং কান পেন নেক্স 21 পেন মাং কে রং তিন তানি লি তুম এ দন দন নি কে পাং চেং পন
1: পাং চেং পন লো
0: নি লি তুম দন রং ক্রিপ লি দো লা বাং সো প্রজেক্ট কে দেন সিলা রং ক্রিপ লি আ প্রজেক্ট

0: இல்லை நிக்கிங்தாவே நிவிதாவே இந்த மாதிரிலாம் கிசு பங்கு சுதத்திர சுதர்ல சுசிதர் சுசிதர்ல ஐயோ
1: তাতে তুম কোচ থাম বন্ধু সেনাং নাংলি কিছু এ হুজামে হেম নাংলি সাপি সবরা তুম এসি নাংলাং পন্নং নাংলো বল তাতে নাংলি হেমলং নাংলি করতে আং বং পে নাংলি তং আক্লিং শিলমা মাতাংতে নাংলি নাংলি নি লপস নং জিরপি আই হুই দইলাং মা
0: আলসো পেনা ক্লেং সি কে এই নো ক্লেং সি ল আনকে পিনসো পেনা ক্লেং পুরনতে নিল নিয়ান যাব নি তুম পেন বং সু তুম দো করতে বাং ইনি দরা নি পেন বাগ থম কে আলসো বাং প্লি ইয়েল পেসি গিরি কেলান তা নিল নিরিলে নিরিদি কে লে দেশ নামে কিরি কেলান মান কে নিল
1: তাতে নন্দ থরলি তুম চিঙ্কি বন্ধ নাং নাংলি হেম তুম নাংলি পাই নাংলি পো বা নাংলি বং তুম আই হুই পেনে আবার সাই গেমে ক্লেম ব মা মা তাংতে নাংলি নি তুম নাংলি মু তুম না চারলি বম লাং মা লাসো গে চারলি লং নাংলি তং পেনে কেদর দে পো ফে লাই হুই নাংলি তং কেলাং দুন দুন লমা লাসো গে থাক নাংলি রিদেবার জোরাত পান থানিক জিমা
0: নি বং নুদন চলো পচালে আনকে আজহার কে চালে এবং মেলো বিধান লাভ লো আমার নলা বং নুতে নিকে পচালে লাসো খরত কিরে পি অহ পেন গে পি দুন দুন ল পথাই বম ল স্কুল ফিস তাই নন চিপি বম ল কে স্কুল ফিস পি দে পেন কো জানুয়ারি হল লাস্ট অহ এক্সামে টক ল হে এডমিশন সব পাং তান পেন স্কুল ফিস বহে কি পি পেন মিলি ল চিরি পি ল নিলে কলতে তুমিকে আকলে সি নিং জেল পিকে পিনান দ লাভ লাল নিং জেল পিচি খন পিক লান চলো
1: লা নাংলি বং ফান মাঙে নাংলি সি নান বেন মাঙে নাংলি সি লাংদন বং
0: লাল বাই জেরাং বম ল নিলে বং সি নিলে বং বা নিলে জেরাং বম ল জান বম ল হে
1: নতে নাংলি সার পি সবরা কে কুপিনে আবার সাই কে ক্লেম দ মা মাতাং তে লপু সাই তং চুতি কি বম
0: সাই জিতি কে বম লো কে ক্লেম ইয়াবার সা বাং কে বিদ্যালয় হে তুমি কে ক্লেম একটি তরমি তে সাই জিতি কে ইং লং আরে তা সখ জিতি কে বম লো জত বম লন সখ কে রত পপু চেরি হিনি নে তান তো ও সা পি সা ব্রা তুমি সেরা তপ জিতুম গে নি ক্লেম আং তানি নি রি কে ইং আদে মানে অগ প্রান মে মে দে মানে রসন তে কো টি কি দ গো পেন টাঙ্কা রসন বেনি নি রি পি রং লো সবসে সবসে ইতকা দিতকা দুলি ইকি লিদেশ নামে প্রচন বম পাই পোহান থাং চি চিবি ল যাহা প্রচন
1: তাতে লো চারলি দুন কপা নং ডেং মা কোদাক সিনং লি লো চারলি দুন মা অসব থাক নং লি হৃদয় কার জোড়া তোমার স্থান থাক
0: নিলি লো চালে দুন কে নি তুম জেংখা রঙালো এলপি স্কুল রং সি চালে দুন পেপ্রাং ল আনকে আলাসো পেন ক্লাস ফাইভ পেন পাস ল আনকে নন ক্লাস সিক্স পেন ইনকা মেচি দুন ল সো ক্লাস সিক্স কেন ইনকা চিদুন ক্লাস ওয়ান পাস দুন ল পা ক্লাস ফাইভ পেন আনকে নে ইং তন কক ল আনকে নন কে নে চালে লে ল ও চালে দুন তা চাল চল এ পে নি পাই নি পুতে পাই রে মা বিল সার পি তাং ল মানে লাস দুন কাম চিক লেন রং পেন কার লেন বাং চিরি রং বো
1: তাং তে নাং লি লা লু চালি দুন বম হোট লা কেতক পেনে বাং নাং লি নাংলি রিবেন মা তোকে নাংলি কেং বাসি কে টক নাং ল নাংলি
0: নিলি কে তো কে নি কেং পেন্সি টক ল আ কে নি কেং মে টক দে পেনা ফে নি কেং মে টক বলা আসাল বাং কে পুলো ও আখল মে বেগ দে চালি থু তো আমি তো নন দা নহ চিতরে এক দিন নি তুম লং পেন নাং পুলো হে বেত ন চালে বেত নই আন কে নি সাল কে নি লো নি পাইনে পোহন কা এরি পেন নি কো নি আ দা অটো ভাড়া কে তাম কে বাং গাড়ি ভাড়া নাং জি আমাল সে নাং দিন দিলো ও পুতুন কক ল আপরে ফোন নাং পিল হ্যাম পেন ফোন অল পাইতাম অল দিয়ে বা ফোন অদল আনকে কি পেল ফোন অদল বা প্রাংল আনকে কি পেল ফোন তা রেডিও সেল জুজু আর রেডিও তো নে আকমিয়া আর রেডিও সেল জু আকমিয়া রেডিও আর চুপ অল পেন
1: মানে নাংলি হলো সুদ পেন না রেডিও আমি নাংলি আর জুব মেদি
0: আর জুব মল রেডিও তো আর জুব মে নিলি তা আর সুপেন সে রেডিও কাল জুল আল পেন বাল কে অত ফেদ ল বাল অল ল পেন নিলি ফান না পু জিরপি জির পদে আতা কো সোন সে নাং নাং কে পেনে ফোন কি বেল থেক ল পু লহে আতে নি হানং পু ল জির পো বাগ নাং পু ল গেনে মত বেল থেক তে পেক লাং নাং কো পুচো দিকে ইং মেস তামে বেল নাং কো কোন নাং দ ন পু নে পু
1: তাংতে নাং লি ফান লা

0: La panske daria pusibudam
1: kala
0: non la pason theklongji chulang chubom aso mardum bangke abatai do ta hai abar pikidam sita me hala lang bang do e bolute lake daria puram de
1: kala
0: sa ala bar pilong lang bang ongmuna lason no bolute lake daria pusibudam
1: kala me pilo doctor dang like thandam lam the adun chulam che chanam eksinang doctor la bang so pokang sir oso maratum de tum long ma mate আটাকে দো মতে আরলঙ্গে সার পুন আলং তুম তা লং মালাসন
0: কলাং আটাকে দো তুম তা গলং গলং বনসে তা মে নন আটা জুম হেক তুমাং সি প্রাণ কি দাম সে থে লং অং লা তু লা তুমাং চি থান দেখ থে পিনি লা পু পো মেন মেন আবাং আলং ক্রেং হাক পং গে লা সি কমপ্লিকেশন দো কপ টি
1: কলা তাংকে ডক্টর লা সো কে সো মে চলং লো তাংতে ও সোমারা তুম আফান আপিয়া পো তুম কুসন পেন সি কলা না কলা হন জিলো ডক্টর থানিক জিমা
0: লাসো কিছু লং পোতে অসমৰ মা আপি পচিলে হাং পো কিছু কপি পিয়াজ চাইন চিমটমছ মাতে আং ঠেক কপি চি দৈ মা লাং ঠেক লি জংসি ডায়েরিয়া দৌ পোলোতে আবাং পেন লাং ইবাং ইংটি হাই তা দু লাপো মাতে লা কি লস আজয়নি লাসু কি লস আজয়নি কাপড়ে কাপড়ে আং ঠেক ঠেক লি ন লাসু আং ঠেক আটেংসি তুম দাক ডিফারেন্সিয়েট বা ভাগ দামি যে সিভিয়ার ডিহাইড্রেশন দুকক তিটি মেনটু নিকে সাম ডিহাইড্রেশন দুকক বা আপক দাম সে দামে দাম ওই পুলতুম মানকে ডিহাইড্রেশন আবিদা তে থাক লাসি ডিহাইড্রেশন হ্যালো কে সিভিয়ার নাই মানে কে সিরিয়াস নাই কে ডায়রিয়া কিছু চলং লু পুলতে
1: কালা মে পিকলো ডক্টর নালি কে থানাম লাম থে টাংটে ডক্টর আদুন থলাম থে চিথানাম ইক্সিনাং ডিহাইড্রেশন পপুথাক নালি চিহেক পেন থানাম ইজিমা ডক্টর
0: ডিহাইড্রেশন পোলাম আসাবো চিথানাম ক্লিয়ার টু সিনা ডিহাইড্রেশন পুকে ইসি বাংকে সিভিয়ার ডিহাইড্রেশন পোলাম মাতি
1: কালা
0: তো সিভিয়ার ডিহাইড্রেশন লম বাংকে ওসুমার বাং কে আই নি দুকই
1: কালা
0: এংকে আমি একটা পাচি ক্রক দেজি এংকে ল্যাং দা জুনিতুং ওই দেজি আনিং দা বাং দে তা থেক লাসন এংকে থেকদাম লংজি জংসি আপক আর এং লু বিম হয় লোপলতে লাসোয়া আর এং বাং দা মেন মেন জিরুই জিরুই রে আপু চিকিদং ওয়েং সে লাসন সিদো আর জিদিং চাজি লাসি লাসন লোপলতে আপনাকে সিভিয়ার ডিহাইড্রেশন পুষি পুরাম লো এংকে আকু ইসি থেকে সাম ডিহাইড্রেশন মানে ডিহাইড্রেশন দো সে দামে দো দো পিক পে লাতুম বাংকে আসমার বাং আনিং শিক্ষা কাবজি লাপু চিরু রাজি নে লাপু প বাইশ দা ক্রয় খ্রে লাপুজি চুলাং দা জুন ওই দা থেক মাতে লাং ইট মাত লাং তা জুন আর তা থেক লাসন দা দুই ইসি বাংকে আমেক বাংচি ক্রক দো পোকে মোবেন পুদম সন লাপ আপক আরেং লা বিম দাম লাপু বিম হয় লোপ লুতে লাপু লাপ লা বাংকে চিরুই দাপ চেট লাসি লা আন সাইন পেন হিনি বাক জংসি সাইন থেক দাম লং ইরিটেবিলিটি তখন জন আমি কাছে ক্রক তখন ল্যাং জুনারেট লসুন বলতে লাগে সাম ডিহাইড্রেশন দিল আসবা আমি ইসি থেক দাম লই নো ডিহাইড্রেশন পুবাংকে লাগে ডেঞ্জার সাইন থেক লংলে ডাক বাংকে বারসো কী দাম তা লাগে নর্মেল সিস্টামে বার পি বাং দাম রেট বাতাই থমবে না বেশি দাম জয়েন ইসি নিতুম আসাব হচ্ছে রে মেঘ না কলা বাং
1: কালা
0: নো ডিহাইড্রেশন নয় সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন লং সিদামে ইতুম ট্রিটমেন্ট প্ল্যান দো প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান দো লাসো প্ল্যান তেই বলতে নো ডিহাইড্রেশন জংসি ডিহাইড্রেশন হবে আসো বাং জুইবম মানে লাপু গিচু তা থাং শিক্ষা হবে পুলো আসল আসো মার জংসি বার পি তা দামবম বুঝে দামে ইতুম দাকে পি দিন কে ও আর এস লাপেন জিং এ ট্যাবলেট লাপেন কিচু কিজুন বাংকে লাগে নর্মেল কোশন সি চুবমা লাসো তেংসি পাচু দুন বম্পু জংসি ডিহাইড্রেশন আসা বাকদো সাম ডিহাইড্রেশন জংসি ঢুকক বলতে লাসো হত বাংকে ইল তুম ও আর এস কি পিদুন দা পাও মুচা নং পাজু কালিলো আপাতাই তিন আফং তিন বার পি দাম হুতা তুম ও আর এস পাজু দুন বম নেই এনকে জিং এ ট্যাবলেট বাংকে লাগে নিক্রে প্লি পাচু নং পো লাসন সি পিনে নং পো আকু জংসি পেশেন্ট জংসি ও আর এস জুন্দেক থে আনিং সি বাং রাত বিনি পুলোতে লাগে হসপিটাল পনাং কপ আকো জংসি সিভিয়ার ডিহাইড্রেশন বাং জংসি দো বলতে মোপেন পুরাম জন কে আই নি দোজি আমেক তা চিক্র এড লাপু জুন্দা জুনুনে ও আর এস তা জুনুনে আনিং বাং থু রাত পু লাসন পেশেন্ট মানকে এটু হসপিটাল পন সুসি সেলাইন হাই পিপ হঠাৎ আই ভি ড্রিপ হাই পিপ বডি অফ এটা টিং লাসন লিনসি ওয়ান সি নেইমা লাসো টেংসি পিপ
1: মে পিকলো ডক্টর নাংলি কে থানামলাম থে নাংলি নন হেড জং পিনপুর পনলো

0: ORS po putha la sila so putha nang le thanam ijima doctor ORS po copy phansi ki pudam lo
1: ORS po ke la oral rehydration solution po
0: kala
1: itum diarrhea lo blote ko pilo ibang pen ingti la pen lang la hini bang dam phakti di
0: kala
1: la si ibar pilong to ibar sulong to dun po ibar pilong to dun po ako ilong ang ilong ta dun labi la sila hai somar ban angko la swa lang la swa ingti aku pachi playing thuji phansi itum ORS pinang kok ORS ke dak son thom ingti do angke glucose do ingti la ke sodium chloride potassium chloride la ben trisodium citrate la powder ason si itum long dami pharmacy long sa dami la hospital long pus dami itum la powder form sinam nang po la nam si itum ORS bang ke hala apai ba nurse tum sa dami ba asa tum sa dami by ENMs to mila tum selampo non nilia sabo thanam pir bhai kosonsi semar nei mangke non packet is isi la sonsi bang bang ORS hala hemlong liter sia la son phule long ma bonglo nc la so ORS packet isi dak thapsi la pangjir pa me pachingjir at nc la sonsi ORS pp la pen kachire dam nei dak hanlo la ORS semar mengko ke iri bang chapang thir pa me nei sabun pen chi sam je cham pa me nei la pen lang ke jon lang ki enda ola lang ki mixi pan ko lang ki enjita la ta paso pa me si pang sam thu si la so lang si nei la pen ke labang so ore solution ke 24 hours pen abat ki binang ne 24 hours pen jong si pahinda to bolte la ke war chorno po fresh solution si semart nang po
0: me piglo doctor nang li ke thanda malam the tangte doctor la hitialong ORS ke jota do la son da theklo la son ke nam pe ta mema mate hala hospital long ke long vek ORS ke mema nang li thanam ekjima
1: ola bang meulo nang li nagar ju alam
0: kala
1: no hitilong dai tum kapre kapre ORS a lomo non isike powder form dui isike liquid form powder form bang ke non hospital long le long ta la ta isivelo bade pharmacy long ke nam pata la ta isivelo composition bang ke non hitilong kilong akoi sidulang ORS liquid pupu lasi mane apokso sumar apoksol te lasi pajun pititi stamila bang viveda nei laswa ORS a lang liquid already prepared da laswa liquid bangke lake hada ke mata ke tokdi lake ORS kali lason nason ke tokdi la packet longsi lasi mane longse diarrhea pen kisu ba apokso lupu bine pulote lake ORS ke hala bang pipeda nei sumar tum han ke hala pipeda nang po
0: kala me peklo doctor nang like thandam tangte doctor adun cholam thechi thanam ixinang jinga tablet ko pi phansi ki pudam lo doctor nang lihin pen thanam ixima
1: non thekdam long lo ORS pen pirapet zinc tablet
0: kala
1: zinc tablet ta pinang kok mane la dong se daria pen ki solo bolte hala a phegar lo fighting mechanism ba immunity bang pa ongji phan hai la so joini si la zinc tablet bang pidunang kok la zinc tablet bang ki pi bang ke nikrep li phansi ki pi jongsi ausole 2 to 6 months pulote la bhange half tablet ma 10 milligram la songsi gibi nikrep liye phan jongsi auso mar 6 months to 5 years pulote la bhange 1 tablet la songsi gibi 20 milligram la ta nikrep liye phan lo bipo
0: me piglo doctor nang like thanda malam the tangte doctor la so tablet hitia jo a pharmacy along ta longma mate hospital along ake joy pen ta long lo thanik jima
1: laso tablet ke mopen ORS thak thak so se ki joy siklo hospital pen supply do itum community level long ki asa ANM lai tum da long lot ta do ji lasi lai ke nam ni ta chok
0: kala laso do wai ke pokang sir phan lo nang li non thanam lo lasi laso ado wai ke osomar tum da chome mate ake the tum da chome
1: kala osomar tum da chunang ji ako ke the tum da chunang ilam
0: me piklo doctor nang li ke thanam lam the ইলিতম পকাং সির লাসো আকিসো পুঠাক্স তামিল মোপেন্তা ইলিতম চেথানাম ইকলংলো কোসন বেনসি কিসো কাচুলং লাহাই পুঠালি তুম আংতন পেনা চেথানাম ইকলো নোনা বাংকে ডক্টর ইলিতম চেথানাম ইকসিনাং লাসো পকাং সির পেন কাচিপা মেজি লাসন আসাই দোমা
1: দো নন কাচিপা মেজি পু বাংকে ইতম লা প্রিভেনশন পুসি পুরামলো কোসন সি চপং রাইমা লালো লা ডায়রিয়া কিমান কে লাকে কিচু পেন কিচুন পেন লাসন পেন সিগমান লাসি হালা কিচু কি

0: represent nung jeep ja harbing long pan he
1: tang te nang ligi inut a president lo mati ni la si nang li risang ho ba nang li ti ma tu ma phan nang li ko son pen sian ning ka pirung pon pon
0: cricket ke actually ke invent a khela ke kalidan mati ni group a khela bot se isi team work ke nang so aso logot ni li pen det ta me team manager da dola aso phi club owner pen da me ni tum invent decision ke kitya ta en ne lo ni sta me he athe ma as a team sian ning pang samne as a all players sian ning pang samne la si la hai lo decision making pen cheng lo da financial da doji pima ke nang so players tum ta me mani ki so লাগে এসি যে বেটিং লোপটি এসি ফিল্ডিং দপ বোলিং দপ লাপুল এসি ইনুত এম্পায়ার দপ আলাংলি বাঙ্গে লাসো গ্রাউন্ড লং বাঙ্গে ডিসিশন কে এনি বাঙ্গ যে লাসো মিনিট আউট মা আউট এ মা নো বল কালি মা কালাং মা লাসো ডিসিশন ইনুত এনপ লাপুসন লয় মোস্ট প্রবলি লা ডিফু লম্বা থু কে জন বা 10 ওভারস পুই 15 ওভারস পুজি 20 ওভারস পুজি বাট ইন্টারন্যাশনাল লং লাং নাম বলতে ননসন টেস্ট ম্যাচ বলতে নিফ খেলা দপ দ্যাট মিন্স এ রেজাল্ট লং পেন দুপ ওয়ান ডে ইন্টারন্যাশনাল পুটি ওডিআই পুসি পুপ ওডিআই লিপুটে আর্নিসি পথু পো 50 ওভারস কে পেন নন ইসি লাবাঙ্গে ভেরি কমন ভেরি পপুলার লাবাঙ্গে 20 ওভারস পুজি 20 ওভারস লপতে ডাকমাঙ্গে 20 ওভারস তেলা পার ওভার লং কে 6 বলস জুজি মাটি দি সব 20 ওভারস পু পাথু পো লাবাঙ্গে শর্টেস্ট ফরম্যাট অফ দ্য গেম ক্রিকেট বা
1: চরোই গ্লো নাং লি মিসেন পেন কে থান পোন পট আথিমা ক্রিকেট কা পাথু নিং হ্যাং পি কা তুম দা দো সিতামি আ ঝা কা তুম গে আ রুলস বা আ রন কা চিনি নি তুম দা দো ও মাটি দি সি চরো লো নাং লি ক্লার্ডা পেন কে থান পোন পট টাং তে নাং লি তুম পেনাং আনা দিম গে কা খেলা দুন টাং বা কা পাথু দুন টাং আ দিম দলো পুসি পু লাসি লা ka kheladun anang bong pen nang li tum konani kisung ke phodun lapuson dolom
0: lalo last time isi kunangok pa isi incident puta funangok pa do li tum bokalia mate bolong komaji pusibu li tum karbi hin pen puta da ke pathu da muhut sab so siksak chat dolo ni tum pathulo final ang ang dengan lilo ama se bihu season lo po ke ni tum ta player ni tum dat atima men gela pulo karbi nok be pusibu le te ma isi club chipang tangji phange penangana players ke karbi mar ke do at idat mate ama se inut bhai ni le pu chohang পন প্লেয়ার ডলো আমার বিহু আর রইমাত প্লেয়ার আবে দেট রাঙ্গে দেট হলাপু দা দো ফুল হে মাসে নি তুম ইয়ান সিলা পুলা মা প্লেয়ার ডর ডে মাসিল পুইসি ইন ভানি লা পুসি পাং রুম সই সই লা পুসি পাথু দো দো লাস লাসন এক থাকা প্রবলেমস দো হে তুমি পেনা নি সলভ দ্যাট ইট ইজ ইয়ং নো সো তুমি নি তুম লা পুম বড়ি বড়া সলভ লো
1: নাপেন্তি ইলি তুমা কি সুং লামবাং এ চথা নেট লো নোনা ব্যাং কি লা নিং আ রং মি মি কাটিং নি উন ইপিন আ মোমেন্ট তা দো দো মা দিদি লা সি লা সো মোমেন্ট না ব্যাং নাং লি চথান পনি জিম
0: মোমেন্ট মাঙ্গে জাস্ট রিসেন্টলি কন লো ফোর ফাইভ মান্থস আপ্রাং বুঝি পাই বা সো আর এক্সাক্টলি ডেট মানে নিলি তাই নিং আবে জুন জুলাই লাসলম লো নিতুম একচুয়ালি আ ক্লাব সি অর্গানাইজ লো খেলা মাঙ্গে দি নিতুম অর্গানাইজ লো ডে টুর্নামেন্ট দলো লাসো পেনাঙ্গানা প্লেয়ার্স পেনাঙ্গানা টিম তুম নাং পার্টিসিপেট দলো ননসন জাস্ট মেট পুলিশ তুম দা দো তুম মেন চেং লক মেডিকেল টিম তুম দা দো লাপেন দে বেলেগ বেলেগ আ প্রফেশনাল আ টিম আ প্লেয়ার্স তুম দা দো ননসন হো যায় লঙ্কা পেন কে ব্যাং দো আংতান মেন আ টিম দো পিক লাসো পথাক নিলি তুম তামে সি নিঙারং লকু চেপাহে বেগ জি ফাজে নিতুম দা বড় ইল হে আমার সে নিতুম ভান টিম তামে নাং মোটিভেট ও আলাংলি ক্লাব ওনার পেস তামে আলাংলি তামে পেনাং আইডিয়া নাং থান মুনবো নিতুম তামে পুচে শেয়ার দিতিল লাসো ফি মাসে নিতুম মাং তা লাসো টুর্নামেন্ট মাঙ্গে এনি হাও চেপাহে বেগ নাং পুইসি কমিটমেন্ট চিপিল হে চিপিল সপ টিম এফোর্ট ব্যাং মে পিক নিতুম মাঙ্গে দি কে চেং জুত মানে কেরেম জি পলাম জি থান থে কে চেং পেন তা হাইট থর মা দাম থর মানে ইসি আমেন তা নক বে বুনো মাতি নক বে সো জি চিসং বম মাং বম চিসং বম হাই হাই থর্ডা ফাইনাল দা হাই পিন আনলো সো ব্যাং নিং আরং পিক আনলো
1: তাইতে নাং লীলা ফাইনেল কে হাই দুন ব্যাংকে কমেন্ট টু আহুত
0: রিসেন্টলি অ্যাকচুয়ালি আনিলি তোমার ক্লাব তামে কে ফর্ম কি 2024 মতে দি আমার সে ডিফু মালম টুর্নামেন্ট পেনাঙ্গান কে হ্যাঁ নন সন মেজর টুর্নামেন্টস জেনেবা নাইট টুর্নামেন্ট নন লাস্ট নিলি তুমি নাইট টুর্নামেন্ট কে হোস হেঁদি আসতে নিলি তুমি সে হাই পন লোতে চ্যাম্পিয়ন ল সো ফি লো বাজেট পুই ইসি চে থাঙ্ক লং কার্বি আংলং লং ক্রিকেট লাতুম দা হোস ল নাইট টুর্নামেন্ট আকো লাতুম দামে টুর্নামেন্ট ইসি হোস ল লাতুমা টুর্নামেন্ট দানি তুমি তুমি পাথু দুন পেন মানে চেপাহাই দুন লং লো বলো যে ফাইনাল
1: তাইতে নাং লি তুমলা ক্রিকেট কা খেলা লং স্ট্র্যাটেজিস বা বুদ্ধি আর টেকনিক পুপু হেদি লাবাং কে কোসন সি নাং লি তুম কে এন এন
0: লাপুলো একচুয়ালি ক্রিকেট কে এসি গেম প্ল্যান কে কেনাং শট পাথু থে আপ্রাং কোসন সি নাংলি ফান মা ফাসি বেট পা বেটিং বা প্রাই মা মাসি ফিল্ডিং কোনা সি সেট নাংজি মা মাসি পা বোলিং বা প্রাং নি মা লাই কে এসি টিম লিডার দপ পুদাম বডে এসি ফিলার লো পডে ক্যাপ্টেন সি পুপো ক্যাপ্টেন পেন জেনেবা ইন্টারন্যাশনাল লেভেল

0: বা হং নাং নাং বটে কোচ দোপ হ্যাঁ নন সন ডাকে টিম ম্যানেজার ডোপ বা তুম বেন চিংবাই পো ইলে তুম ব্যাং মানে লাফান লান অর্ডার বা বেটিং নাং লাফান লা সহত বা বোলিং নাং পুলা সন চিংবাই পো মানে ইসি টিম স্পিরিট ল্যামরা পেট পুতে পেনাঙ্গান কে চুন্ডে দিত লাসন লা পুসন সে নিল তুম ব্যাং কে মানে স্ট্র্যাটেজিস বা এপ্লাই পন বম দিত
1: তাংতে নাংলি তুমালং কুমানি আবাং ফু বা আবাং ফিজং সি ক্রিকেট কাপা থু গা চার্লি জিয়া নিং হ্যাং দো পোলোতে নাংলি তুম লা তাথান পন ইকমা
0: কালাং পেনাঙ্গান দোলো নন সন ইয়াংস্টার্স পুসি পুপে ওয়ে কিমি লা কে চার্লি চেং চেং তুম ভান আলাং নি তুম তমে কি পাথু জি নিং হ্যাং ইক পুপো বা স্যার পুপো হ্যাঁ পাথু নিং হ্যাং পুপো নি তুম পেনাঙ্গান পাপা চান্স পি পনলো পেনাঙ্গান বা পাথু ফান নি তুম পন পনলো আলাং নি তুম তমে চেপা দুগি ও আঝাক তুম পুদাম পুতে হং পেন কে ব্যাং তুম দো নানি বলং কমা জি পেন নানি দং মুখ এক পেন ব্যাং পো প্লেয়ার হেডি আলাং নি তুম পুপো নি তুম তমে উন আনি থান মন পো পাথু পন লা লিন রা পো লা পুলো জো
1: তাংতে নাংলি ক্রিকেট পেন আপার কাপ্রাই কপিনিয়া সাই কে ক্লেম লা পুসন না দই ক্লাং
0: লালো ক্রিকেট পেন কাপড়ে নিলি অ্যাকচুয়ালি কে ক্রিকেট দা ক্লেম না হলে সব প্রাং নিলি সিনি বিজনেস দা ক্লেম ও মানে কোম্পানি লং দা ক্লেম প্লাস নিলি মিথাং দা মেসি নিলে বড়ি দুন বম লাপুলে হ্যাঁ নিলি বাঙে কেমাং মাঙ্গে লিয়ারটা জুম হেক পেন মুনি চেমানিং তুম লাপসন লহে আমার সিনি লিগে ক্লেম জাম পেন আঙা নাকাম গে নিলি গে ক্লাস 12 11 লাসোলম পেন সি মানে সি কাই সিভেট সি তামে চুরি দুন বুং জাত পিনা নিলি মানে কাম তামে পেনাঙ্গান কাম তামে কি ক্লেম লাপসন দো হে লা পেন মিউজিক না থুবাং দা নিলি পেনাঙ্গান ফোকাস ল এস আ প্রফেশন মানে এস আ হোল কার বিয়ংলং আরার তুম মাঙ্গে পেনানে এস আ মিউজিশিয়ান বুসিনাং চিনিলে সিঙ্গার লুনসে পো বুসিনাং চিনি তা হাইপো তাহলে তামে এসি হে নিয়ে লুন পু বন্ডাইক বম টকিং বম সেমারিক বম পো লাপু ভিডিও লং তামে এসি নিচে ক্লাং দুন যায় লাপু লো যা
1: মেল আহক ল নাংলি ইপুতা নাংলি কে ইনুত লুন সেপো কার্বিয়াং লং আং বং পেন কে আনং কাছে থ্যাং নাই আবাং ফুল লাসিলা সো পুথাক সে তামি ইলি তুম আপর মেসেন আহুত সিং চিংকি চেথান বন না
0: চকজি
1: তাংতে নাংলি কন আপর মা লমসি ক্রিকেট কাপা থু আ সাই আবাং গে কে ক্লেম পন পন
0: নিলি জাসমেট গেলা পুলো টাইম টেবল আবি আহক পেলে হ্যাঁ বাট লা স্যাটারডে সানডে উইকেন্ড হুত পেনা না পড়ল পুচি পিপ আর দা পেন হা আর্নিং সামান পাথুলে তিতে দলো বা লা সোয়া হুত জংসে আপর আবি লিপুতে লাগে পাথুইং তুং অং হুত লিপুতে ডাকলা নিলি তুম আদুং ল গো বয়স ফিল অলং হেদি নিলি তুমি আদা বাজি ফ ট্রক পেন লপু দাম পা আদা জের পো তুমি মেনচে তং গো পাথু পো অল লা পুসন দিতিলো
1: তাংতে নাংলি তুমলা ক্রিকেট কাপা থু পেন কপি ল আলি গাছে লং কে
0: জসমেত কে আলে পুকে পুদামেত পুটে হিসাব মাপ লাপু বতে আলে গা বে আহক ল তামি ইসি নিং হ্যাং লাপু ল যে ক্রিকেট তামি নিলিগে জসমেরে নিলি জুং জুং অ্যানসার সি নাং থানি পহে নিলি বাঙ্গে লাপু ল আলে ফান পু বাঙ্গে নিলিগে কিচেং মেন তামি আবে হে আলে ফান লক বাঙ্গে নিলি বাং মাথা দাম দে উঠে নিলি ফিটনেস বাং ফার্স্ট থিং মেনাং পো লাপেন সেকেন্ড থিং বাঙ্গে নিলি ক্রিকেট পাথু নিং হ্যাং ও লাপেন দে আংসং আনচি পালি দি ফান বর ই ও লা ফান ল সেকেন্ড বাঙ্গে থার্ড বাঙ্গে ইসি ল যে ইলে তুম ক্রিকেট পাথু ল বডি ইসি এনভায়রনমেন্ট ক্রিয়েট লং বডি যে কিছুমান মুনি তুম নন সন ওবে কিমি তুম ড্রাগস পেন চেং লক রাকি হরমু কোয়ানি কিরিম তুম দোপিক লাসো কিপারিম রে জি ফা কে বেলেগা লং ইনভলভ নাঙ্গ দি কিছুমান গে দৌল হে নন সন ক্রিকেট লং ইনভলভ হেক নাং জি পলামাবে ফুটবল পাথু তুম দামে কাপড়ে কাপড়ে গা আদিম লং ইনভলভ নাং পো লালপতে নন ওবে কিমি তুম দামে বা কেচারলি জি আনিং হ্যাং তুম দামে পেনাঙ্গান ডাক পেন আপর তামে পাদামিক লং পো লাপেনতে ইসি আপর কিপা দাম বুদেত কালি ক্রিকেট নাং পাথু লোপতে ইসি টিম স্পিরিট তালং লাপেনতে নাং পেনাঙ্গান হরমু কেচারলি তালং ফিটনেস আদু পো নন সন মানে নাং ক্রিকেট কিপা থু পেন কেথেক আজক মানে ডিএসপি কে মান লাপুতে দলো লাপেনতে নন জাসিমেট লা আর্মি তুম দামে নন ব্যাটেলিয়ান লং তামে পেনাঙ্গান ক্রিকেট পাথু থেক তুম দাদো ফুটবল কে থেক তুম দাদো আকো ইভেন নাং ক্রিকেট পাথু থেক ও লোপলোতে ইসিয়া কোটা দদো যে নাং মানে ন্যাশনাল লেভেল রিপ্রেজেন্ট আম লোপুতে নন স্পোর্টস কোটা পেন তামে মানে সাকুরি কে লং লাপুসন দো লাপেনতে কাপড়ে কাপড়ে ক্রিকেট পাথু লং পেন তামে নাং জিরপো মেসেন চেলং লোপুতে লাসো জিরপো কি মেসেন পেন ইসি বন্ডিং লং পেন তামে বিজনেস দামে ক্লেমিং রপেট লাপুতে দো লাপেনতে কাপড়ে কাপড়ে মানে চেথানতে দিং উপ হ্যাঁ তামে লালো ইসি এক্সাম্পল বাঙ্গে আলি পু বাঙ্গে নিরি জুং জুং চিনি বাঙ্গে লাপেনতে মুনিত তুমি মেন্দা চেপা মেলং নন সনি লিগে ইনুত মিউজিশিয়ান আর্টিস্ট মধ্যে পেনাং মুনুং রাডা থেং নো ক্লাং ওয়েরা তা থেক মেনে তামে স্পোর্টস অফ ফিল বাং লোপলোতে নিলিগে এস এন আর্টিস্ট পুকে চেমাথা থেলো আনুতিন মেন্দা চিংকি ফুনাং পো আনুতিন মেন্দা মানে ইসি বন্ডিং বাং মেসে নাং পো লাপলো মানে পাবলিক ইন্টারেকশন দামে নিলি তামে পেনাঙ্গান পাবলিক তুমেন মানে কিসুং কে বয় পুনন আজাদ পুনন চেথান লং চিংকি লং লাপলো যা
1: তাংতে নাংলি পংপেন চেথান লো নাংলি কে ইনুত আর্টিস্ট লাসি আপর কাদুরে কে কাইকে দা দোতা হাই লাসি নাংলি লাসনা হুত ক্রিকেট ফান কোসন সে আপর কাচি পিলা
0: লালো অ্যাকচুয়ালি নিলিকে পুলো হ্যাঁ ক্রিকেট এবার থু বাঙ্গে কায় পেন দা ইংটনতে লাপেন মো কে বাং জিলাং দা ইংটনতে তামে আহুত পেন ইসিএস শেডিউল দুকক দিতি যে

তো মানে পুটা হেংনো পুটা হেনো নসং কন্টিনিউয়াসলি প্রোগ্রাম দো কক পলতে আ পড়ছিলং না দে তিমতে তামে লা পু পু পুস্তামে নিলি ব্যাং মানে আজাত পেন এদে মানে ও সোমার ডুম লাগে পাথু পুস্তামে পাথু দুন ইতুং লা পুটা দুদুম মতে মানে পাথু দুন পলা সন মেসে মানে ইনিং চে পারং নুম না পুলো যা আথে মানে লি লাইফ লং এ ট্র্যাজেডি দো পিক নিলি তা ট্র্যাজেডি পেন চেং লং দো ল পিপিনে ট্রমা দো ল হ্যাঁ লাইফ লং কে ফো কি সুং দো পিক পোয়ে ফেস তামে লা ক্রিকেট ইসি পেন ব্যাং নিফান ইসি মোটিভেশন নাং পিও যে আনসু সে পাথু নং পো আথেমা ইং ই বুলোতে ইসি মানে নাংলি ডোমেসান দিতি লং লং মতিনি উন আনিং ইচে বাবু পো পাথু পো

0: जैमिला क्रिकेट इसी बेन बैंक निफान इसी मोटिवेशन नंग पियो
1: mm-mm.
0: जे आनो से पाथु नंग पो अथेमा इं इ बुलो ते इसी माने नंगले डोमेसन दिति लोंग लोंग मति दि उन आनि इ जे बाबु पो पाथु पो आनि माने मुनित मैनेजिंग कि जे थान पो क्रिकेट अलम तमे क्रिकेट तमे लांग पो लाहे पे नमासि माने इसी मोटिवेशन छ लोंग पो इसी माथाराम केला पुलो है अथेमा क्रिकेट हरमु कि ना एक्चुअली नॉनसन जसे मेनि रितुम करबेंग लोंग लंग लपान फैसिलिटी बंग कम लंग मते पो फिर से तमे कि पाथु निंग हंग तुम दो पिक नानि आसो tournament pen chenglok thimujara tournament pen chenglok thippi ka tournament pen chenglok lahalong munit gatherings bangnon mat komi gola jase met ke karbianglong pudam pote football ke most priority mate football along mang non son ni tumla morning star karbianglong morning star ke penangana level I league tame pathulong lopo non sophi tame icc major tournaments tame pathulong la son se ni tumda penangan bor i lapule he athema arjiding oda kalilang tame ni tuma mindset bangge already angsong si chibi ponno je mo নিতুম লে পাথুন এডেট সিতামে সকলা বাং পারেং বম পলা পেন্টে প্লেয়ার্স কে বাং জিলাং তুম লা পেন নন কে দবম দুম ফান কুন আনে কা আপগ্রেড পঞ্জি ফান নিতুম বরি বম না পলে যা
1: তাংতে নংলি আপরাং পেন নংলি নোভেট জুং জুং কোনানে কা পাথু দুন লা পুসন দলম
0: নিলি জুং জুং মানে লা পুলো হে কার্বিয়াংলং এস আ কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট পাথু দাম বলতে ননসন নিতুমা ক্লাব মেম্বার্স তুমি হালো সরকে আবেলাং নিলি কিছু চিনি নেছি কে অংলা তামে নিলি সরকে স্কুল দুন বম আটালা ক্লাস এইট ক্লাস নাইন লা সোহরলা মানে কি চেং চেং লা পুলো হে আমাসে দা কোচ তাইন মে নং থানবম ল ডাক ডিফু আপ্রাং লা নন কাসা স্টেডিয়াম লিপু নন মাং রিনোভেট এলো মতে আপ্রাং লা সং গালিলা ডাক আ ফিল বাং লপান মেদই দিলা হালো সরকে আ ডাক এসি ট্রায়াল দদো ননসন ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার 15 16 ট্রায়াল পো ডাক সিলেকশন দোলে সিলেকশন ক্যাম্প বাং পো লাসোট প্যান প্লেয়ার সিলেক্ট বাং ফরোই নিয়ে প্লেয়ার্স বাং পো ডাক পাথু পো কিম ঠেক মুচত তোমার নাং সিলেক্ট পন পো ও লাসন লামাত সি সোট সিলেকশন লং নুন লহে ফার্স্ট কে পাথু দুন চেঙে নিলি গুহাটি পাথু দুন নংল ডাক নেহেরু স্টেডিয়াম লং লাসো ফি পাথু দুন ল ডাক পেন ডাকো নেক্সট আকো লা বার্সাপারা স্টেডিয়াম নন ডাক ইন্টারন্যাশনাল ম্যাচেস তা দোবম দিতি হে ডাক পাথু দুন ল লাসো ফি আনিংকান বাদবম বাদবম ল লাসো ফি মানে শিলচর পাথু দুন লপেন্ডে মরেগাঁও পাথু দুন লপেন্ডে লাস্ট নিলি স্কুল ডেস কে পা জুটসি লাপুলা লেদার বল প্রফেশনালি কে পাথু মাঙ্গে লাস্ট কে পা জুটসি কে ডাক ডিমা হাউস লং নিলি পাথু লসো ফি পেন মেট্রিক এক্সাম পিল লসো ফি পেন ক্রিকেট অল মোস্ট পাথু থে দাসন 7 6 ইয়ার্স অফ হানকে লসন লজ
1: তাংতে নাং লিয়ারটা কো আনসি তো পহলা সো
0: নি নি লসট কে 14 15 সি দলা
1: মেক পিগলো নাং লিয়ারটা জুম হে কা হুট পেন স্টামি লাপু আন কে থেক না সি নাং লি নন ওভে কি মিয়া তোমা ফান কুপি অ্যাডভাইস লকি পিগাং তো
0: লালো ওভে কি মি তুম ফান মাঙ্গে নিলি ইথে থেনি বেজি হে কে থানজি তমে উন আন গে মানে আলাং তুম ফান আনিং পালু চক ফানজি বড়িপো লালো ক্রিকেট পুনন স্পোর্টস কাপরে স্পোর্টস পুনন ক্রিকেট পুনন ফুটবল পুনন ভলিবল পুনন বাস্কেটবল পুনন পেনাঙ্গানা খেলা দো পেনাঙ্গান পাথু সন্দো কার্বিয়াংলং লং ইনডোর গেমস টা দো আউটডোর গেমস দো ননসন জাসেমেট কে কার্বিয়াংলং কে কিছু থাং নাই খেলা কে নন আমাদ কে জাসেমেট কে ফুটবল লাপেন্ডে নন মাঙ্গে লা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মাঙ্গে ইলিতুম কে হাই সিএম সার মাতামি আলাং আলাংলি হেমসর পেন চেংলক আলাংলি ফ্যামিলিস ইনভলভ দে লাসো গেম লং পেনাঙ্গানা পাথু থেক তুম দো ননসন লা কাউন্সিল কে চারি পন তুম দো কে সি মেম্বার্স মানে ইএম লাতুম দা পাথু পিক আমাসি কার্বিয়াংলং লং কে সি মানে মেয়েও থেদুং থেদুং কম্পিটিশন আমি কেহাই লং সে থেক লং লিতুমা সিএম পি দামে কেহাই লাস্ট রিসেন্টলি নেপালে পাথু দাম দামে হাই দেট মানে ভুটানে পাথু দাম দামে হাই দেট লাসি পেনা নং মে লং আহং ল ব্যাডমিন্টন কি সি ইন্ডিভিজুয়াল গেম মতে একচুয়ালি ইন্ডিভিজুয়ালস তামে পেনা না নং এ চপা লং পল ল ফুটবল সে তামে কোয়ানে আই লিগ সনসন কে পেনা না ক্লাব তুমি পাথু দুন লং লা তামে ইতুম কার্বিং লং তুম লা ফুটবল কে মিশন জক হে ইসি এনভায়রনমেন্ট ক্রিয়েট ল যে পেনা গান আরি সোয়ে জাং তুম দা ইনভলভ দুন লং ল দা কিসমান তুম কে দা আবে গ্রাউন্ড আবে পিন পেন কে বাং তুম দা দলো ডাক তামি পেনাঙ্গান আবার সাই চলং পন্ন লাপেন দে নন দো থু ক্রিকেট লং তামি ক্রিকেট কি লপন গ্রুপ পিক পন গেলিলাং হে তামি নন পিজো পিজো পেন দো বমলো সো ক্রিকেট পাথু লং মেন মেনাং লি তুম কি চেং হুত পেং আজাত লং লেদা তা থেক তামি পিজো পিজো পেশেন্স বাং কেনাং সট আনুতিন সি তামি এদি আনুতিন বাং ফুস তামি পেশেন্স দলো পতে কে মাং জিয়ে সন কি কি চুনচি দাত পুগে আবে ইমিথাং চে পাদুক নং পো ইমিথাং তা রিসেট নং পন্ন কাই দিন মাঙ্গে আথেমা নন ওবে কি মি তুমান কে জেনজি বুঝি পুবো মানে দে জেনজি তুম মাঙ্গে লালো যে স্মার্ট আপ্রাংলি তুম হুসন নাংলি তুম হুদ আকাই তামে এমাহাং থেক প্লট পেন গে মোবাইল আহাগে থেকলং লি মতে তামে নন হুদ আকাই বাংকে লাপুলো যে আর্টা নিংকানে থম দাবেলাং তামে না ইউটিউব চিবের থেক লান ডেভেলপ মুনে দাম সোমার তোমার মাইন্ডসেট পুসি তামে হেডে কে মেয়েটা দলো আকে হেন ওটা দলো হে আহক ল তামে পেনাঙ্গান মেচর ডেট দিতিল নন মাঙ্গে লাহাই তামে থেক ডেট দিতিল টেকনিক্যালি মানে এঙ্গেজ ওলো লাপেন অ্যাডভান্স ওলো ডিজিটাল কাইল মাতিনি আমাসি লাপুলো লাসি লাহাই হিন বেন তামে ইতুম মাং আওয়ার সাইচো এন পোনাং

0: non son la khela hin pen chenglo nani ke kilun hin bunon mani acting bunon ba la pen du thulang ke charli hin na tu bang ke paprang ne kenang so non nang li sports pa thu ajat pusta me ke charli bang kenang so hala bang dovek nang ji thema non son itum karbi etum mang a phai jumi gol mani apsc upsc ki pas bang komi gol la sil ha war sai chu en nang ji thema non son ili tum karbi population ge jumi ge hekmati ni ecs a district along bunon lapulo sakuri ke long a phai bang kompe la si un an ge ke por hi bang ge main priority ge ke por hi lo la so phi bang non son extra co curricular activities la non son la patient bunon nang cricket bunon music alai ge isi profession lo po phi se tame nang main ge charli mati ni la si non lo makai bang ge charli ya ke nang so penang na tum aningkan wang si graduation pass bom lo msc ta pass bom lo masters ta pass bom lo la lo tame la an so se do unang lang lanchalo ni li pui pu bang ge
1: churolo nang li mission pen রেডিও কার জোরা তোমা ফান বা ওভে কি মিয়ে তোমা ফান মিসেন মিসেন আলাম কে থান পন পন তাংতে আপরডা দইগ ওলপত ইলি তুম পিনিচি হচ্ছি পুরা যাই মেগা বাঙ্কে লপ অনলাইন তো নি কগলো না নাংলি আপর কাছি পি বেন লাদা কে ব্যাং আপত নাংলি ফানা কে রো পিপার পিগল নাংলি কে ক্লেমা সাইলং আনসো শেয়ার নাম লে আহির জুমি নাম পা পিডন লন না
0: তোরল কার্ডম
2: লাপন আপর নাংলি তুম কাপাথু যাই মেক আং দে লং পেন ক্রিকেট পাথু বাংফু মিরলংকি রং ফার লাপেন হুট বাংফি থ্রেসি রং পিপিএ তুমাংবং চিহুত চিপুত আর জুদুন লং ইটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি আপর পরফাই নের কেবরা মিনিট প্লি কেবরা ফ প্লেংজি ডক ডকল লাসি প্লেং প্লে আপ্রাং আপ্রাং এসন কেনং সৎক পাচিনি আলামজির আর্যুক্তা আকাশবাণী ডিফু আজাইমে কার্যুদুঞ্জি আফান আর নিভাংটা আদাব পরফাই ট্রক্সি রামিনিট ক্যাব আপর পেন পরফাই সির ক্যাব আন লাপেন আর নিকাংসাম পরফাই ফ পেন পরফাই ট্রক রাম মিনিট হং ক্যাব আন আকাশবাণী ডিফু আজাইমেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্যুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফু আজাইমেক কেদো আন কার্যুদুঞ্জি আফান আদাব পরফাই ফরা মিনিট ফ কেব পরপেন আজো পরফাই কেব আন এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির কেব লাপেন নিউজ অন এয়ার এফ আকেরা পেনটা নাংলিতুম আরজুলং ইকজি লাপেন আন পার্টা কাছিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লাপেন নাংলিতুম আকাশবাণী ডিফু আলং হুমরি ইকটামে কেনাং সৎকে পাচিনি আলামজিরকে লাপানিক চল্লা।

Tang te non adun tu jai me gan kong dam thulu nang non studio guria por por phai sir kebra mini thong kep nang pleng ji dok dok lo jai me gan kong ka prek dam dia prang isi kenang sot kepachini pon alam jir ar jikta kenang sot ke pachini pon alam the ke lahen lo malaria akisu aputhak to tang te chithanam sinang number si iphu kisu pu chichini lote peder de pin pen doctor along chipaklang dam serak nangji athema labong so phu kisu ke malaria akisu mandet thek hini doctor tum ke thana teng pen vs adlang claim nangji kithom aju mekejang hu chitim alan chihing nangji pli hemkom hemrai long babbi pangramlong le det nangji jongsa kangram do pulute pangthai pemi nangji pho langbong langplet anta pawe det nangji jongsi do pulute la sodium along bleaching powder mate bleaching adu rik kalite tai nangji trok kithu kichi harmu anta hemkom hemrai long warthap the detra elong adim kilik hilik hutpen hadaksi wardam chotnangji troksi langkapilia pipe tap lapen langkapangpen tibuk jongsi konania kebak du puluti martin peminangji nerkep ningchibikta anikang sama porlote hemarlopen chitim kiplunga sai klemnangji lahai sai ki hijungami hikar ut pheyame ge thor lapen নন্মলম হিঠি কোলা দলং নাং কেক্লাং চিটিমাপি কিপ্লুঙা দোয়াই হাইহুই থর লাপেন কাইনাংজি রুইথুবই ফাকলাং আরজুথা নম্বর সি ইফু কিসো পুচিচিনি লতে পেদার ডে পেন পেন ডক্টর লং চিপাক্লাং দাম সেরাক নাংজি আথেমা লাবং স ফু কিসো কে মালেরিয়া কিসো মান্ডেটা ঠেক হিনি ডক্টর তুম কে থানা তেং পেন ভি এস আদ লং ক্লেম নংজি কে থম আজু মেকেজাং আহুত চিতিম আলান চিহিং নংজি প্লি হেমকম হেমরাই আলং বাব বি পংরাম লং লে দে নংজি জংসি আকাংরাম দো পুলতে পংথাই পেমি নংজি ফ লংবুং লংপ্লেট আনটা পাওয়ে দে নংজি জংসি দো পুলতে সোডিয়াম আলং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদু রিক কালেতে তাই নংজি ট্রক কিথু কেচে হরমু আন্তা হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেদেররা এলং আদিম হিলিক হুটপেন হাডাক্সি ওয়ার্ডাম চটনাংজি ট্রক্সি লাং কাপিলিয়া পাইপ টেপ লাপেন লাং কাপাংপেন তিবুক জংসি কোনানিয়া আকেবাক দো পুলতে মার্থিন পেমে নাংজি নেরকেপ নিংচিবি ইকঠা আর্নিকাং সামা পরলতে হেম আর লোপেন চিতিম কিপ্লুঙা সাই ক্লেম নাংজি লাহায় সাইকে হিজুং মিহিকার উট ফেয়ামে কি থর লাপেন নন্মালম হিঠি কুলা দলং নাংকিক্লাং চিতিম আপি কিপ্লুং আদোয়াই হাইহুই থর লাপেন কাইনাংজি লাপো আন হেনল মালেরিয়া কি সোপেন কিছিপাং রাইনাংজি আপোথাক লামজির দনমার্লি এটুম নাংলিতুম লাপানপর আসন আসন আজাইমেক কার্জুপন লংবম লাকে আকাশবাণী ডিফু এফ এম বেন লংপেন ভারুই সিরাতক বড় সিরকেপ মেগাহার্স লাপেন নিউজ অন এয়ার এফ আকেরাপেন নাংলিতুম আর্জুপন লং ইকবম ন

আদুন থু লুঞ্জর আর্জুক সিনং লাকে জয়রাম তিসু লাপেন কাজেক বেপি পেন লুন পাচে থাক আলু নালাম থে লাং সাং টিপ টটাং তে আর্জুক সিনং আলাং লিতুম পেন কে লুন পন লুন চে থাক আলুন

কার্বি লুঞ্চে থাক আং ডেঙে লংপেন কেজুৎসি আলঞ্জের আর্জুক সেনাং লাকে জিতেন তেরাং লাপেন রবিনা ট্রপি পেন কেলুন পন আলুন আলুন আলাম থে সেংবি ঠে ঠে ততাং তে আর্জুক সেনাং জিতেন তেরাং লাপেন রবিনা ক্রপি পেন কেলুন পন লুঞ্চে থাক আলুন